বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ বুধবার 25 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 26 রবিউল আউয়াল 1448 হিজরি, 9 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। কিছুক্ষণের মধ্যে ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর পরপরই শুনবেন স্থানীয় খবর বাংলায়।

0: France, Britain and Canada are among 12 countries backing restrictions on trade with Israeli settlements in the occupied West Bank. In a joint statement issued yesterday, the foreign ministers of 12 countries said they intend to introduce national measures or support European restrictions on goods produced in the settlements. The country said they are also considering further measures in accordance with their national procedures. Meanwhile, Israel has said it was closing Britain's consulate in East Jerusalem in response to plans by the UK, France and Canada to block imports from Israeli settlements in the West Bank. The United States says it has destroyed five Iranian oil tankers after the Islamic Revolutionary Guard Corps targeted a U.S. Navy warship with ballistic missiles. Iran's IRGC says it has launched missile strikes against U.S. forces at Al-Azraq Air Base in Jordan. The IRGC has also warned crews to leave oil tankers in Kuwait and Bahrain, threatening further attacks on ships in the area. U.S. Secretary of State Marco Rubio says Washington will continue striking Iranian oil tankers in response to attacks on U.S. forces. Iran claims it has captured a U.S. submersible and intercepted an American MQ-1 drone over the Strait of Hormuz. The Pentagon says 30 more U.S. troops have been wounded, bringing the reported total of 820 wounded and 18 killed. The U.S. has also imposed sanctions on dozens of Iranian aviation entities, including 27 airlines. Cricket, and Bangladesh reached the semi-final in the Women's Asia Cup T20 cricket tournament, beating United Arab Emirates by 34 runs in Dubai last night. Meanwhile, Bangladesh will take on India in the first semi-final in the tournament at the same venue at 8:30 p.m. Bangladesh time tomorrow. Finally, weather and focused valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. 3-month special dengue prevention campaign begins Saturday. Prime Minister calls upon countrymen to actively participate in it. President calls for resolving all outstanding issues, including sharing of water, to strengthen relations with India. Foreign Minister Dr. Khalilur Rahman assumes presidency of 81st session of UN General Assembly. Political statement of fugitive Sheikh Hasina in India media is unexpected, comments Prime Minister's Information and Broadcasting Advisor. France, UK and Canada are among 12 countries that ban import of Israeli products from occupied West Bank, accusing ethnic cleansing. And Bangladesh secures semi-finals of Women Asia Cup T20 by defeating United Arab Emirates by 34 runs. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শরণী ইসলাম। খুলনা মহানগরীর 2 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের গতকাল উদ্বোধন করা হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, খুলনা মহানগরীকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পাশাপাশি নাগরিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু প্রশাসনিক পদক্ষেপ দিয়ে মশক নিধন বা পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। শফিকুল আলম মনা বলেন, কেডিএ পরিকল্পিত ও আধুনিক নগর গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক সংগঠনগুলো যদি নিজ নিজ এলাকায় এভাবে সচেতনতামূলক কাজ চালিয়ে যায়, তবে খুব দ্রুতই একটি পরিচ্ছন্ন ও মশামুক্ত সুন্দর খুলনা উপহার দিতে পারব। নাগরিক ফোরাম খুলনার কেন্দ্রীয় মহাসচিব, ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নাগরিক ফোরাম এর আয়োজন করে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের মাসব্যাপী

0: শোক নিধন কর্মসূচির অংশ হিসেবে গতকাল খান জাহান আলী থানার 2 নম্বর ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়নে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এতে প্রধান অতিথি এবং মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বিশেষ অতিথি ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সহ দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট পৌরসভায় বিশেষ মশক নিধন কর্মসূচি গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার অভ্যন্তরে প্রতিটি এলাকায় মশক নিধন স্প্রে করা হয়। একই সাথে নাগরিকদেরকে মশার বিস্তার রোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মাগুরাতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: ডেঙ্গু প্রতিরোধে মাগুরা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এ প্রসঙ্গে মাগুরা জেলার সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন,
2: সারা দেশের ন্যায় মাগুরাতেও ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যেই আমরা জেলা সহ উপজেলা কমিউনিটি ক্লিনিক সহ একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালু রেখেছি। আমাদের জেলা পর্যায়ে অফিসের চারপাশ থেকে শুরু করে হসপিটালের চারপাশ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের উপজেলাতেও একই কার্যক্রম অব্যাহত আছে এবং প্রতিনিয়ত সিভিল সার্জন ডাক্তার শামীম কবির স্যার নিয়মিত মনিটরিং করে সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে জেলা পর্যায়ের সাথে পৌরসভার সাথে সমন্বয় করে আমরা জেলাতে ব্যাপক সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছি। বিশেষ করে স্কুল পর্যায়ে আমাদের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মীরা যারা ফিল্ডে কাজ করে থাকে এবং সেখানে স্কুল হেলথ এডুকেশন কার্যক্রম চালু রেখেছি যাতে করে ডেঙ্গু বিষয়ে মানুষ সচেতন হতে পারে।
1: সাধারণ জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে, তাই বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার সহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। শুধু সরকারি উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হচ্ছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার পক্ষ থেকে। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
0: দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নারীদের সার্বিক ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে 1978 সালের এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। খুলনায় জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের মূল কার্যক্রমের সূচনা, বর্ণাঢ্য র্যালি ও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। মহানগর বিএনপির সভাপতি ও কেডিআর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে মহিলা দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত থাকবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবি পরিচালিত বিএমএড প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা বিএমএড স্টাডি সেন্টারে গতকাল ব্যানার ও লিফলেট হস্তান্তর করা হয়। বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ, মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সমন্বয়কারী এ সময় উপস্থিত ছিলেন। কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে 3 দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা গতকাল যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির উপদেষ্টা, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 15টি স্টল অংশগ্রহণ করেছে। এসব স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ ও পানি ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হচ্ছে। পাশাপাশি কৃষকদের এসব প্রযুক্তির ব্যবহার ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শার্শা বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেছে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে অভিযান চালিয়ে নকল লেবেল ব্যবহার করে নিম্নমানের পণ্য প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৭০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। এদিকে অপর একটি আদালত গতকাল যশোর শহরের দড়াটানা ও বটতলা এলাকায় দুইটি মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের পণ্য উৎপাদনের অভিযোগে ২৩,০০০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল গতকাল সাতক্ষীরার দেভাটা উপজেলার শাখরা বাজারে দুইটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ বাসি খাবার সংরক্ষণের অভিযোগে ৬,৫০০ টাকা জরিমানা আদায় করেছে। খুলনা সেভেন রিংস স্টিল আউটফিল্ডে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় এক্সপ্রেস বয়েজ ক্লাব ৭ উইকেটে ফ্রেন্ডস ফাইটার ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। ফুটবল। মেহেরপুর সদর উপজেলার জাদুখালী ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় সিঙ্গাপুর এফসি ফুটবল একাদশ ১-০ গোলে এনা এন্টারপ্রাইজ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী শাহানা সুলতানা বিউটি, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

এতক্ষণ দেশের গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনবেন। প্রথম গানের শিল্পী মহানন্দ ভদ্র, গীতিকার মখলুসুর রহমান বাবলু, সুর করেছেন অপূর্ব রায়।

এবারে শিল্পী ঝুমুরানি গাইন, গীতিকার রানা কাফি মির্জা। গানটি লিখেছেন শেখ, দুঃখিত গানটি সুর করেছেন শেখ আব্দুস সালাম।

এবারের গানের শিল্পী শেখ সাইফুর রহমান, গীতিকার কাজী ওদুদ নেওয়াজ, সুর করেছেন সাধন ঘোষ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: আপনারা বর্ণালী আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছিলেন। এবারে গানটি শুনবেন স্বর্ণালী সাহার কণ্ঠে, গীতিকার সজীব কুমার রায়, আর গানটি সুর করেছেন।

এই গানটি আপনারা শুনছিলেন লিটন কুমার ঘোষের কণ্ঠে। গানটি লিখেছিলেন দীপঙ্কর ঘোষ আর সুর করেছিলেন চিত্রা বিশ্বাস। এরই সাথে শেষ হল বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান, বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: সালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহরিয়ার মোস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা নিয়ে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট বাংলাদেশ, ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যক্রমে অংশ নেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ড খলিলুর রহমান বলেন, জাতিসংঘ ও সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন সব পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগও দেখছেন বলে জানান। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ড খলিলুর রহমান বলেন, তিনি কেবল একতরফা প্রেস ব্রিফিংয়ের উপর নির্ভর না করে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন ও তাদের মতামত জানতে চাইবেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ 12টি দেশ যুক্ত হয়েছে। দেশগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে পারে, পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, নিজ নিজ জাতীয় নীতির আলোকে দেশগুলো প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে পারে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার জবাবে ইসরায়েল পশ্চিম জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ইরানি 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে জর্ডানের আল আজরাক বিমানঘাটিতে মোতায়েন মার্কিন বাহিনীর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় ইরানের IRGC। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 34 রানে হারিয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8:30 একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সুপ্রিয় শ্রোতা, আপনার হাতের প্রিয় মোবাইল সেটটির সময় মিলিয়ে নিতে পারেন। আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তের সময় সকাল 9:05 হয়ে 30 সেকেন্ডে। বাংলাদেশ বেতার খুলনা।

0: তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত, বৃষ্টি হতো না। আসলে তুমি না থাকলে আমাদের এই যে প্রিয় গানগুলি এগুলো কিন্তু শোনা হতো না। তবে তুমিটা কে?
1: অবশ্যই বাংলাদেশ বেতার খুলনা
0: এবং খুলনার শ্রোতা বন্ধুরা, ঠিক তাই, যাদের নিয়ে আমাদের সকল আয়োজন। আর সেই আয়োজনের ধারাবাহিকতাই ঠিক এখন আমরা হাজির হয়েছি রূপালীর আয়োজন নিয়ে, তাই তো?
1: ঠিক তাই। আর রূপালীর আয়োজনে কিন্তু আজ আমরা রয়েছি আবু সাইদজান কাদরী, স্মৃতি সরকার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান।
0: তো স্মৃতি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ রঙিন রঙিন, খুব চমৎকার চমৎকার দুটি চিঠি রয়েছে আমাদের হাতে, তাই তো?
1: একদম।
0: চিঠি দিয়ে আমরা শুরু করি অনুষ্ঠান নাকি?
1: ঠিক তাই।
0: প্রথম চিঠিটি পাঠিয়েছেন সুচিত্রা বিশ্বাস, ট্যাঙ্গাখালী বাজার মাগুরা থেকে। আর সাথে আরও যারা রয়েছেন, পলাশ সরকার, স্বদেশ মল্লিক, প্রকাশ বিশ্বাস, টিউলি মণ্ডল, কাকুলি মণ্ডল, প্রমিলা মণ্ডল এবং অসীম মণ্ডল, এছাড়া মনে হয় আরও অনেক শ্রোতা রয়েছেন।
1: ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।
0: আচ্ছা, কোন গানটি শুনতে চেয়েছেন?
1: আমাদের এই শ্রোতা বন্ধুরা কিন্তু আমার ঘর আমার বেহেশত ছবি থেকে গান শুনতে চেয়েছেন, আর গানটি শুনতে চেয়েছেন অনুরাধা পাড়োয়াল ও দেবাশিস বিশ্বাসের কণ্ঠে। তো আপনাদের পছন্দের গানটি আমরা এখন শুনবো।

0: আমাদের হাতে আরো একটি চিঠি রয়েছে,
1: চিঠি রয়েছে, আর এই চিঠিটি লিখেছেন পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়া খুলনা থেকে। বন্ধু পলাশ আমাদের কাছে লিখেছেন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আমার প্রিয় রূপালী অনুষ্ঠানে চিরচেনা আর মিষ্টি কণ্ঠের অধিকারী সকল আপুরা কেমন আছেন?
0: শুধু আপুরা কেন, ভাইয়াও ভালো আছে, একজন ভাইয়াও কিন্তু রয়েছে, মনে রাখতে হবে।
1: ঠিক তাই, লেখা শুরুতে জানাই কদম ফুলে সুরভি শুভেচ্ছা। আমার সঙ্গে আছেন টিউলি দিদি, অনু বিশ্বাস, সুফল বিশ্বাস, প্রকাশ বিশ্বাস, মোহাম্মদ লুৎফত জোয়াদ্দার, মোহাম্মদ রবিউল খান, মোহাম্মদ কাশেম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর বন্ধু কিন্তু একটু গানও শুনতে চেয়েছেন আমাদের কাছে।
0: হ্যাঁ, গানটা তো হচ্ছে
1: পৃথিবী ছবি থেকে গান, একেবারে তাই,
0: ছবির গান।
1: আর বৃষ্টির সময়ে, মানে বেশ মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ্দুর, এমন একটা সময় কিন্তু চলছে এখন। তো গানটি শুনতে চেয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে। চলুন বন্ধু, সবাই মিলে শুনি।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে: মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: হ্যাঁ বন্ধুরা, ডেঙ্গু প্রতিরোধে কিন্তু আমাদের সচেতনতা যথেষ্ট, কি বলো?
3: অবশ্যই সচেতন হতে হবে, কারণ
2: আমাদের সচেতন হতেই হবে,
3: ব্যাপক আকার ধারণ করেছে ডেঙ্গু।
2: ঠিক তাই, আমরা বন্ধুরা এই মুহূর্তে রয়েছি রূপালের আয়োজনে। আর বন্ধুরা, আপনারা আমাদের কাছে চিঠি পাঠাতে পারেন আপনার পছন্দের গানের কথা জানিয়ে। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা হচ্ছে রূপালী প্রযত্নী পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আর এছাড়াও কিন্তু আমরা আর একটি গান পরে কিন্তু
3: ফোনে কথা বলবো। ফোন নম্বরটি আগে থেকে বন্ধুদের জানিয়ে রাখি, 01974121970। তবে কথা বলবো গান শুনে তারপর। তো যে গানটি এবার শোনাবো আপনাদেরকে, মধুর মিলন ছবি থেকে খালিদ হাসান মিলু ও মিতালি মুখার্জির গানটি আর শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন
2: নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

0: আমরা কিন্তু বলেছিলাম যে ফোনে যুক্ত হব এই গানটির পরে, তো আমরা ফোনে যুক্ত হতে চাই। আমাদের ফোন নম্বরটি হল 01974121970, এই নম্বরটিতে ফোন করে ঝটপট আপনার নাম ঠিকানা বলে আপনার পছন্দের গানটির কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। বলতে বলতে এটি কল চলে এসেছে। কোন বন্ধু রয়েছে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে? জি আমরা ভালো আছি, আপনি নিশ্চয় ভালো আছেন, নাম ঠিকানা বলুন। গানের কথাটি বলুন, কোন গানটি শুনতে চান?
1: আমাকে গান শোনাবেন হচ্ছে সবাই তো শুকিয়ে চাই ছবি থেকে
0: আপনার গানের কথা সহ আপনার নাম ঠিকানা আমরা লিখে রাখলাম। বন্ধুরা আপনারা ফোন করে ঝটপট আপনার নাম ঠিকানা আগে বলবেন, তারপরে গানের অনুরোধটির কথা আমাদেরকে জানিয়ে দেবেন। তো আমরা এই মুহূর্তে ফোনে যুক্ত রয়েছি, অপেক্ষা করছি বন্ধুদের ফোনে।
2: আর যে ফোন নম্বরটিতে আমাদের কাছে ফোন করতে হয় আমাদের অনেক শ্রোতা বন্ধু জানে, তারপরও আরও একবার বলে দিতে চাই, 01974121970।
0: ঠিক তাই, বলতে বলতে আরও একটি কল চলে এসেছে। কোন বন্ধু রয়েছে?
2: হ্যালো,
0: আমরা দুজনে ভালো আছি।
2: অবশ্যই ভালো আছি। হ্যাঁ,
1: আমি দিয়ারা রূপসা খুলনা থেকে এস এম লাবলু বলছিলাম।
2: লাবলু,
0: ধন্যবাদ। শুরুতেও কিন্তু এরকম একটি গানের অনুরোধ এসেছে যে ভালোবেসে মরতে পারি, আবার এটিও ঠিক সেরকমই একটি গান। দেখি নি এবারে কোন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যালো বন্ধু, আপনি কিন্তু আমার সাথে যুক্ত রয়েছেন এবং সেকেন্ড কাউন্ট হচ্ছে, যাই হোক দুঃখিতই বলতে হচ্ছে কারণ কোনো সমস্যার কারণে হয়তো কলটি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। নিচ্ছি আরেকটা ফোন। ওয়ালাইকুম সালাম,
3: ভাইজান ভালো আছেন?
0: জি ভাইজান এবং আপু আমরা দুজনেই ভালো আছি।
3: আপা মনে ভালো আছে?
2: জি ভালো আছি ভাইয়া।
3: আমি বুলবুল আহমেদ
0: খুবই চমৎকার। কিন্তু বলবো ভাই আজকে কিন্তু কোনো কিছু শুভেচ্ছা আমাদেরকে জানালেন না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, আর ফোন করার জন্য ধন্যবাদ। চলে যাব পরের ফোনে। কোন বন্ধু রয়েছেন?
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই,
0: একটু জোরে বলতে হবে। হ্যাঁ
2: জি জি ভালো আছি।
0: জি জি
2: আচ্ছা আচ্ছা বলুন, ভালো আছি তো, বলুন আপনি। জীবন সংসার,
0: কিছুটা অস্পষ্ট ভাবে।
2: হ্যাঁ বন্ধুর কথা শুনতে আমাদের
0: বেশ স্পষ্ট ভাবে এবং একটু জোরে কথা বলতে, তাহলে আমরা দেখা গেল যে আপনি একটি গানের অনুরোধ করলেন কিন্তু আমরা অন্য গানটি লিখে ফেললাম, আপনারাই কিন্তু অভিযোগ দিবেন আমাদের বিরুদ্ধে। যাই হোক চলে যাব পরের ফোনে। বন্ধুরা আপনারা ফোন করতে পারেন 01974121970, আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে ফোনের সাথে, ফোনের কাছাকাছি আপনাদের সাথে কথা বলার জন্য। যাই হোক আমরা
2: ফোন চলে এসেছে,
0: ফোন চলে এসেছে। কোন বন্ধু রয়েছেন?
2: হ্যালো, শুভ সকাল। আচ্ছা দীপঙ্কর, আচ্ছা
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে অল্প কথায় কিন্তু গানের অনুরোধটির কথা বন্ধু জানিয়ে দিলেন, তাই তো?
2: ঠিক, স্মৃতি।
0: আরো একটি ফোন কল এসেছে, দেখিনি কোন বন্ধু রয়েছেন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবারও চেষ্টা করতে থাকুন বন্ধু।
2: আমরা একটা গান শুনে আসি, তারপর আবার কথা বলবো,
0: কারণ আজকে কিন্তু খুব আরেকটি কল মনে চলে এসছে, তাহলে এই কলটি আমরা নিয়ে নিই। হ্যালো
4: দাদা, কথা বলছি বিজন গোমস্তা।
0: জি,
4: কাকতিরা বর্মা থেকে।
2: আচ্ছা,
0: বলুন বিজন দা।
4: পিতামাতার সন্তান আর তুমি আর কাছে আছে এই গানটি।
0: আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ দাদা আপনাকে ফোন করার জন্য। ভালো থাকবেন, আর আশা করছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর একটি কল চলে আসছে, কোন বন্ধু রয়েছেন?
2: হ্যালো, শুভ সকাল
4: দিদি, আমি নিখিল বিশ্বাস, উত্তর দিলগমলা, আরঙ্গাটা খুলনা।
2: আচ্ছা, আরেকবার আপনার নামটা।
4: নিখিল বিশ্বাস।
2: নিখিল বিশ্বাস, বলুন।
4: ছবির নাম ঢাকা অ্যাটাক। কিন্তু মতিন চৌধুরী। গানের কথা, টেকাতরের মোড়ে একটা হল রয়েছে, এই জন্য আমার গানটি দিদি।
2: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা, সেই বিখ্যাত গানটি,
2: ঠিক তাই।
0: যাই হোক, আপনি ভালো থাকবেন, আর ফোন করার জন্য তো অবশ্যই ধন্যবাদ। নিয়ে নিচ্ছি আরো একটি ফোন কল, কোন বন্ধু হয়েছেন?
4: হ্যালো,
0: জি আমরা ভালো আছি, আপনি নিশ্চয় ভালো আছেন, কে বলছেন কোথা থেকে? জি বলুন দাদা। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ, যেহেতু আপনি আমাদের সাথেই ছিলেন। বলুন, এবার কোন গানটি শুনেছেন? আচ্ছা, ধন্যবাদ নিত্যানন্দ দাদা আপনাকে ফোন করার জন্য আর আমাদের সাথে থাকার জন্য। আশা করি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আরও কয়েকটি কল নিতে চাই, যদি বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে চান, তাই তো? দেখে নিই এবারে কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে। ঝটপট ফোন করে ফেলুন 01974121970 এই নম্বরটিতে। ফোন করে নাম ঠিকানা বলে আপনার পছন্দের গানের কথাটি আমাদেরকে জানিয়ে দিন। সম্ভবত কিছু কিছু এলাকায় হয়তো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভেতর কিন্তু আমাদেরকে অত্যন্ত সাবধানে থাকতে হবে, বিশেষ করে এডিস মশা থেকে। বলতে বলতে আরো একটি কল চলে এসেছে, কোন বন্ধু রয়েছেন?
2: নমস্কার,
0: জি অনুবিশ্বাস, বলুন। আব্দুল হাদি আর কোন শিল্পী? আব্দুল হাদি আর সাবিনা ইয়াসমিন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন, ফোন করার জন্য তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আশা করছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনুবিশ্বাস ছিলেন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে আর ফোন করে যাচ্ছি না, এতো আর একটি কল চলে এসেছে, নিয়েই নি।
2: হ্যালো,
0: শেষ কলটি। আচ্ছা, দ্রুত বলে ফেলেন, আর আবার কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। জি, আচ্ছা ধন্যবাদ। আমরা গানে ফিরে যেতে চাই, শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে যেতে চাই। না, আমরা যাচ্ছি না, যাচ্ছেন আবিদা সুলতানা ও সঙ্গীরা। গানটি নেওয়া হয়েছে প্রথম প্রেম ছবি থেকে, আর এই গানটির জন্য যে বন্ধু অনুরোধ করেছেন তিনি হলেন মোহাম্মদ জুয়েল রানা, বড়াইগ্রাম নাটোর থেকে।

0: বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: ত্যাগ ছবি থেকে এবার গান শুনবেন সৈয়দ আব্দুল হাদী ও সঙ্গীরা কণ্ঠ দিয়েছেন। আর শুনতে চেয়ে এস এম লাবলু আপনি দেয়াড়া খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

চমৎকার এই গানটির সাথে সাথে শেষ হল রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। আজ টোড়ি রাগে খেয়াল শুনবেন শিল্পী রবীন্দ্রনাথ মল্লিক।

এতক্ষণ টরি রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন রবীন্দ্রনাথ মল্লিক। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরী, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

অনুষ্ঠান ঘোষণায় ছিলাম স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

অনুষ্ঠান ঘোষণায় ছিলাম স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাদ্রি, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী তিন মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশনা দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট বাংলাদেশ, ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার লক্ষ্যে অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলির সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলি মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ডক্টর খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগও দেখছেন বলে জানান। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ডক্টর খলিলুর রহমান তিনি বলেন, তিনি কেবল একতরফা প্রেস ব্রিফিংয়ের উপর নির্ভর না করে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন ও তাদের মতামত জানতে চাইবেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে নেওয়া ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ ১২টি দেশ যুক্ত হয়েছে। দেশগুলির পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে পারে, পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, নিজ নিজ জাতীয় নীতির আলোকে দেশগুলো প্রয়োজনীয় আরও পদক্ষেপ নিতে পারে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার জবাবে ইসরায়েল পশ্চিম জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ইরানি ৫টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে মোতায়েন মার্কিন বাহিনীর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় ইরানের IRGC। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ T20 ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল একই ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: আজ সন্ধে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনার কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এই ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ক জীবন্তিকা শুনবেন বেলা ২টো বেজে ৫০ মিনিটে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে। দেশের গান শুনবেন দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে, বিকেল ৪টা বেজে ৫০ মিনিটে এবং সন্ধ্যে ৬টা বেজে ৫৫ মিনিটে। দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে আধুনিক গান পরিবেশন করবেন মোহাম্মদ সালাউদ্দিন খান। নজরুল সঙ্গীত শুনবেন দুপুর ১২টা বেজে ২০ মিনিটে শিল্পী আঞ্জুম আফরোজ মালা ও রবীন্দ্রনাথ মল্লিক। রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতুপর্ণা দে ও আতাউর রহমানের কণ্ঠে বেলা ২টো বেজে ৩০ মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল ৩টে বেজে ৫ মিনিটে এবং বিকেল ৪টে বেজে ৫ মিনিটে। গৌরীশবালা বাউল গান পরিবেশন করবেন বেলা ২টো বেজে ৪০ মিনিটে। পল্লীগীতি শুনবেন দুপুর ১২টো বেজে ৪০ মিনিটে শিল্পী মেহেরুননেসা বেগম ও মনসুর খন্দকারের কণ্ঠে। পাঁচমিশারি গান শুনবেন বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। 1965 সালের 17 নভেম্বর ইউনেস্কো 8 সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে এবং 1966 সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দেন। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নারীদের সার্বিক ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে 1978 সালের এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। খুলনায় জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুইট হলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের মূল কার্যক্রমের সূচনা, বর্ণাঢ্য র্যালি ও প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে মহিলা দলের নেতাকর্মীরা সময় উপস্থিত থাকবেন। সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গতকাল খুলনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাক্তার মোসাম্মাত মাহফুজা খাতুন, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রদীপ দেবনাথ ও সুশীল সমাজের প্রতিনিধি শেখ আব্দুল হালিম এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এই উপলক্ষে খুলনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। ফ্যাক্ট ফাইন্ডিং 101 অ্যান ইন্ট্রোডাকশন টু ওপেন সোর্স ইনভেস্টিগেশন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওপেন সোর্স ইনভেস্টিগেশনের মৌলিক ধারণা, তথ্য যাচাই বাছাই এবং ডিজিটাল অনুসন্ধানের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ, ছবি ও ভিডিও ভেরিফিকেশন, জিওলোকেশন এবং স্যাটেলাইট ইমেজারি ব্যবহারের কৌশল শেখানো হয়। এমসিজে ডিসিপ্লিনের প্রধান সহকারী অধ্যাপক সারা মনামি হোসেনের সভাপতিত্বে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এর আয়োজন করে। এদিকে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণে ভূমিকা ও দায়িত্ব বিষয়ক এক কর্মশালা গতকাল বাগেরহাটের মোংলা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ টেকসইভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান

0: অতিথি ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা সময় উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। বাল্যবিবাহ, ইপটিজিং, সাইবার অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধে গতকাল সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতবিনিময় করেন। সভায় অনিয়ম, হয়রানি বা ইফটিজিং এর শিকার হলে তাৎক্ষণিক পুলিশকে জানানো এবং শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জন এবং মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে হতাশ না হয়ে পরিবার ও শিক্ষকদের কাছে পরামর্শ নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী সহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক সচেতনতামূলক ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান গতকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পরিবারের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিতকরণে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। একটি বেসরকারি সংগঠন এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী কলবাড়ি ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ভুরুলিয়া ফুটবল একাদশ 3-2 গোলে নোয়াবেকি ফুটবল একাদশকে পরাজিত করে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাকিল স্মৃতি 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় গ্রাম পুলিশ একাদশ 3-2 গোলে মৃধা ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

দেশের গানটি শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নজরুল সঙ্গীত। প্রথম গানের শিল্পী আঞ্জুম আফরোজ মালা।

নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। পরিবেশন করবেন মোহাম্মদ সালাউদ্দিন খান।

প্রথমে অশোক কুমার দে, তারপর হাফিজুর রহমান রচিত দুখানি আধুনিক গান পরিবেশন করলেন মোহাম্মদ সালাউদ্দিন খান। সঙ্গীত পরিচালনায় ছিলেন চিত্রা বিশ্বাস। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতি। প্রথম গানের শিল্পী মেহেরুন্নেসা বেগম, গীতিকার মোহাম্মদ কলিমুদ্দিন মিয়া।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন, প্রথমে মেহেরুননেসা বেগম, তারপর মনসুর খন্দকারের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল, শিল্পী হারুনা রশিদ, গীতিকার কাজী নজরুল ইসলাম।
1: ফুটলো দুটি ফুল

0: শুনলেন নাতে রাসুল।
1: হে বান্দারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। আল হাদিস,
3: বাংলাদেশ বেতার, খুলনা। কিছুক্ষণের মধ্যে বেলা একটার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: দূরে ও কাছে যে যেখানে বসে আমাদেরকে শুনছেন তাদের সকলকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন। বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও এই আয়োজনে থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান, এবং ফোন ইনের মাধ্যমে আজও নতুনভাবে আপনাদের অনুরোধ আমরা জানব এবং সেগুলো লিপিবদ্ধ করে রেখে পরবর্তীতে আপনাদেরকে শোনাব। আর আমাদেরকে ফোন করতে পারবেন যে নম্বরে 01974121970। আর হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকে এই মুহূর্তে আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণায় রয়েছেন
1: আমি তন্নি ব্যানার্জি।
0: হ্যাঁ, রয়েছি আমি সামিয়া আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বন্ধুরা, আর কথা নয়, চলে যাব গানে। প্রথমেই আপনাদের জন্য রয়েছে
1: এই মন তোমাকে দিলাম, এই ছায়াছবির গান। শুনবেন রুনা লায়লা ও আগুনের কণ্ঠের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পলাশ ডুমুরিয়া খুলনার বন্ধু।

প্রিয় শ্রোতা, এবারে গানটি শুনবেন কুসুম কলি ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ তাওহিদ হোসেন পাবনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে পাবনার বন্ধু রনি আপনার পছন্দে শোনাবো দস্যু ছবি থেকে গান, যুগলে গিয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধু, সময় হলো আপনাদের সাথে কথা বলবার। 01974-1-2-1-9-7-0 এই নম্বরে ফোন করে জানাতে পারবেন আপনাদের অনুরোধের কথা। এবং একটি ফোন চলে এসেছে, কে রয়েছেন প্রথমে?
1: হ্যালো,
2: সালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আপা মনি ভালো আছেন?
1: হ্যাঁ, আমরা ভালো আছি। কে বলছেন?
2: আমি বুলবুল আহমেদ, কালিপাড়া ধারামারা থেকে। আপু,
1: হ্যাঁ,
2: ছায়াছবির নাম ভালোবাসার ঘর। ভালোবাসার ঘর ছায়াছবি থেকে কণ্ঠশিল্পী এম এ খালেক ও রিজিয়া পারভিনের কণ্ঠে গানের কথা। তোমাকে নিয়ে আমি বাঁধবাসর ঘর।
0: ধন্যবাদ অনুরোধের জন্য। শ্রোতার সাথেই থাকবেন। আপনাদের আপনার পছন্দের গান আমরা তালিকাবদ্ধ করে রাখছি। হ্যালো হ্যালো হ্যালো শ্রোতা জি, শুভ দুপুর। কে বলছেন, কোথা থেকে?
2: রায়েরমহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
0: জি সুফল, অনুরোধ জানাবেন।
2: স্ত্রী ছায়াছবি থেকে তুমি ছিলে না যখন, চোখে ছিল না তখন, এই শোনাবেন গানটি শোনাবেন।
0: ঠিক আছে শ্রোতা, সাথেই থাকবেন। চলে যাব পরবর্তী ফোন কলে। কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হলেন? 01974-1-2-1-9-7-0 এই নম্বরে আমরা রয়েছি। এবারে কোন শ্রোতা রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি ভালো আছি।
2: আমি এস এম আশরাফুল জামান আশরাফ, কাদিপাড়া দশাশ্বর।
0: জি আশরাফ ভাই, আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন, না হলে আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
2: গান শুনতে চাই স্বপ্নের ঠিকানাতে এবং কামিনাথের কণ্ঠে। তুমি আমার জীবনের সঙ্গী, তুমি আমার জীবনের শেষ, এই গানটি শোনাবেন অবশ্য।
0: তুমি আমার জীবনের
2: সঙ্গী, তুমি আমার জীবনের শেষ।
0: ঠিক আছে ঠিক আছে। শ্রোতা, আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন, আপনার রেডিও সেটের ভলিউমটি একটু কমিয়ে রাখবেন অথবা একটু দূরে সরে যাবেন, না হলে যে শব্দ হয় তার জন্য আমরা কিন্তু আপনাদের অনুরোধের কথা ভালোভাবে বুঝতে পারি না।
1: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: কথা বলতেছি মানিক, গোপাল ঝিনাইদহ থেকে মানিক বলতেছি।
1: মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে?
2: গোপাল ঝিনাইদহ।
1: আচ্ছা বলুন।
2: পুত্রবধূ, পুত্রবধূ ছবির গান শোনাবেন আব্দুল গব্বার আর সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। জীবনে আধারে পেয়েছি তোমার, এই শিরোনামের গানটি
0: খুবই চমৎকার একটি গান। জীবন আধারে পেয়েছি তোমাকে, খুবই পুরনো একটি গান, তবে সবসময় গানটির আবেদন কিন্তু একই রকম থেকে যাবে। এবারে কোন বন্ধু যুক্ত হলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
2: কেমন আছেন আপনারা?
0: জি আমরা সবাই ভালো আছি। কে বলছেন, কোথা থেকে?
2: আমি কথা বলছি বঙ্গোপসাগরের দক্ষিণ পাড় থেকে, পূর্ব সম্বলপুর থেকে। গিয়াসুদ্দিন।
0: জি অনুরোধ জানাবেন। শ্রোতা, ছবির নামটি আরেকবার বলুন। অঙ্গার।
2: অঙ্গার ছবি থেকে ইরফান হোক কণ্ঠে সবটুকু প্রেম তোমায় দিলাম।
0: ঠিক আছে শ্রোতা, বুঝতে পেরেছি। একটু সমস্যা হচ্ছিল হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য। আরেকজন বন্ধু আমাদের সাথে রয়েছেন।
1: হ্যালো, ঠিক আছে শ্রোতা।
0: আজকে মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, অনেক শ্রোতার কথা আমরা স্পষ্ট বুঝতে পারছি না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি শ্রোতা, আপনাদের কথা যতটা স্পষ্ট বোঝা যায় এবং আপনাদের অনুরোধগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করা যায়। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন? হ্যালো। জি ভালো আছি, কে বলছিলেন, কোথা থেকে? জি অনুরোধ জানাবেন।
2: ছবির নাম ভুল নেব না, অসুর নেব। এই ছবি থেকে
0: ঠিক আছে শ্রোতা, অবশ্যই আমরা সবসময় অশ্রুর বদলে ফুল নেন সেটাই আশা করব, যে অবশ্যই। এবারে কে রয়েছেন সাথে?
1: হ্যালো
3: হ্যালো, সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলছি মসম্মর বিউটি খাতুন বাদরপুর কুষ্টিয়া থেকে।
1: হ্যাঁ বলুন।
3: আমাকে গান শোনাবেন কাজের মেয়ে ছবি থেকে যেকোনো একটি গান।
0: ঠিক আছে শ্রোতা, খুবই সংক্ষেপে পরিচ্ছন্ন একটি অনুরোধ, তবে যদি শ্রোতা গানের কথাটিও বলে দিতেন আমাদের খুব ভালো লাগতো, যে শ্রোতা আসলে কোন গানটি শুনতে চাচ্ছেন। তারপরেও ধন্যবাদ একটা পরিচ্ছন্ন ফোন কলের জন্য। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: মোহাম্মদ আহাব শেখ। মোহাম্মদ আহাব শেখ
0: জি,
4: কামার হাকি বলমারি থেকে।
0: জি,
4: ইতিহাস ছবি থেকে গান শুনতে চাই, মমতাজের কণ্ঠে বন্ধু যখন ঢোলে আমার বাড়ির সামনে দিয়া।
0: ইতিহাস ছবি থেকে বন্ধু যখন, ঠিক আছে শ্রোতা, এই গানটি যদি ইতিহাস ছবিতে থাকে আপনাকে শোনানোর চেষ্টা থাকবে, তবে যতদূর সম্ভব গানটি ইতিহাস ছবির নয়। এবারে কোন বন্ধু যুক্ত হলেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
5: আপনারা সবাই কেমন আছেন?
0: জি, আমরা সবাই ভালো আছি। শ্রোতা
5: জি, আমি কথা বলছিলাম মোহাম্মদ লায়েক মল্টিক বেটার বাবুখালী মাগুরা থেকে।
0: জি,
5: আমাকে আগামীতে গান শোনাবেন, ছবির নাম ভালোবাসার ঘর। শিল্পী এন্ড্রু কিশোরের স্বাধীন আছেন, তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর।
0: ঠিক আছে শ্রোতা, এই ফোন কলটির সাথে সাথেই এখনকার মতো ফোন ইন পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি, চলে যাব আবারও গানের কাছে। শোনাবো আপনাদেরকে আজকের হিটলার, এই ছবি থেকে গান কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মোহাম্মদ ওসমান খান ফতেপুর ঝিনাইদহ থেকে।

মাথায় রাখে ছাতি।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
0: বলো,
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ। তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রিয় শ্রোতা, এবারে গান শুনবেন বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবি থেকে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আফজাল মোল্লা, দেওয়াতলা বঠিয়াঘাটা থেকে।

শ্রোতা বন্ধু, এবারে আপনাদের জন্য রয়েছে নসিমন ছবি থেকে গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিক। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন আব্দুস সামাদ বলমারি ফরিদপুর থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও শোনাবো গান, এবারের ছবি সবার উপরে প্রেম। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন গিয়াসুদ্দিন বাঁশখালী চট্টগ্রাম থেকে। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান ও কনক চাপা।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রক বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে বলেন তিনি। পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎকরণীয় নিয়ে সভায় আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ড খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন সব পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগও দেখছেন বলে জানান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিকের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ ও কথন দক্ষতার বিষয়টি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। শুধু পড়া ও লেখা পাশাপাশি শুনে বোঝা, সঠিকভাবে কথা বলা এবং নিজের ভাবনা প্রকাশের দক্ষতা গড়ে তুলতে কারিকুলামেই প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে। তিনি আজ ঢাকা পিটিআইতে আয়োজিত বাংলাদেশ টিএমটি সদস্য সম্মেলন 2026 প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভাষা শিক্ষার চারটি মৌলিক দক্ষতা, শুনে বোঝা, বলে প্রকাশ করা, পড়ে বোঝা এবং লিখে প্রকাশ করা সমানভাবে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, একজন বিজ্ঞানী, চিকিৎসক বা প্রকৌশলীর জন্য নিজ নিজ বিষয়ে দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলী তৈরি হয় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই, তাই শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞানের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগও তাদের দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অব্যাহত থাকলে দেশের জ্বালানি সংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয়, তবে সংকট মোকাবেলায় সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশে গ্যাসের এবং জ্বালানির সংকট আছে, এই সংকট আন্তর্জাতিক। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন দেশ থেকে গ্যাস আনার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হচ্ছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3:30 আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমির ইহক মাধনের ওপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পারস্য উপসাগরে ইরানের 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানায়, ইরানের রেভলিউশনারি গার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দুইবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার পর তারা এ অভিযান চালায়। এ হামলার প্রতিক্রিয়া ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করে, তারা আজ যুক্তরাষ্ট্রের 10টি জাহাজে এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর গত 6 মাসেরও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলা বৃদ্ধি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের নাবালুস, কালকিলিয়া ও তুলকারেমে হামলা চালিয়ে গত 24 ঘণ্টায় 4 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে 100 জনে দাঁড়াল। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3:00।
1: বেলা 2:00 বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে। শ্রোতাপন্থ, আপনারা শুনছিলেন আপনাদেরই অনুরোধের গান, আবারও শোনাবো। এবারের ছবি জান কোরবান, শিল্পী ডলি সায়ন্তনী। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন লুৎফর জোয়াদ্দার পাংশা রাজবাড়ি থেকে।

0: সাথে কথা বলবার এবং ফোন কল চলে এসেছে, কোন বন্ধু প্রথমে যুক্ত হয়েছেন কথা বলবো তার সাথে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? জি আমরা সবাই ভালো আছি ভাই, কে বলছেন? জি জি ঠিক আছে শ্রোতা, অসংখ্য ধন্যবাদ ফোনের জন্য, সাথেই থাকবেন, চলে যাব পরবর্তী ফোন কলে।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, প্লাবন কুষ্টিয়া থেকে, হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ, কিন্তু ভাই একটু জোরে কথা বলুন।
0: ছবির নামটি বলুন শ্রোতা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা সাধারণত অনুরোধের আসরে ছায়াছবির গান শুনিয়ে থাকি, আপনি যদি একটু স্পষ্টভাবে কোন ছবি থেকে গান শুনতে চান বলতে পারলে ভালো হতো। এবারে কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি শ্যামনগর কুলতলি থেকে কাকলি বলছি।
1: হ্যাঁ বলুন।
2: ছবি এই মন চাই যে, এই মন চাই যে, ছবি
1: এই মন চাই যে, হ্যাঁ
2: এন্ডিশনও কনসোর কন্টে তাত মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া,
1: চাঁদ মেঘে লুকানো।
0: ঠিক আছে শ্রোতা, সুন্দর একটি গানের অনুরোধ করেছেন, ধন্যবাদ, সাথেই থাকবেন। এবারে কোন বন্ধু রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: আমি আফজাল মোল্লা, আমার 12 তারিখে অপারেশন, আমার জন্য দোয়া করবেন, আমার গান শোনাবার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে গান শোনাবেন, ছবির নাম অশিক্ষিত শিল্পী আজাদ রহমান, আমি এক ফারাদার শব্দ আছে কার বাবার।
0: ঠিক আছে শ্রোতা, আপনার অনুরোধটি আমরা লিপিবদ্ধ করে রাখছি এবং আপনার জন্য অনেক দোয়া থাকলো, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনাই করছি। চলে যাব আবার ফোন কলে, কোন বন্ধু যুক্ত হয়েছেন?
1: হ্যালো, শুভ দুপুর। শুভ দুপুর,
4: রাজমহল খুলনা থেকে অনুবিশ্বাস বলছি।
1: হ্যাঁ
0: ছবির নামটি শ্রোতা আরেকবার বলবেন?
1: শান্তি চাই।
0: শান্তি চাই, ঠিক আছে। জি শ্রোতা অনুরোধ জানাবেন। ঠিক আছে শ্রোতা, অবশ্যই কিছুক্ষণ আগে একজন সাতক্ষীরা শ্যামনগরের বন্ধু একই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন, আমরা দুইজনের অনুরোধে লিপিবদ্ধ করে রাখছি। আমরা চলে যাব পরবর্তী ফোন কলে, কোন বন্ধু যুক্ত হলেন এবার? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি ভালো আছি, কে বলছেন? ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন এভাবেই। আমরা আর একটি ফোন কল নিয়ে চলে যাব আবারও গানের কাছে, কোন বন্ধু যুক্ত হলেন?
1: হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আপু আমি মোহাম্মদ লুৎফা জব্দার, বড়খোলা পাংশা থেকে বলছি। আমার গান কোন মানুষের গান শোনানোর জন্য বললাম, তা সবাইকে আপনাকে ডবল ধন্যবাদ। আমি গান শুনতে চাই আগামীতে, আমার দোস্ত রিজাউল আলম থেকে পাওয়া ওই দুইজনের নাম যাই একদম, দুইজনের নামই বলি, এই গানটা শোনাবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।
0: ঠিক আছে শ্রোতা, আপনার অনুরোধের জন্য ধন্যবাদ। আর এই ফোন কলটির সাথে সাথেই আজকের মতো ফোন ইন পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। যাদের সাথে কথা হলো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের সাথে কথা হলো না তারা নিশ্চয়ই আগামী পর্বে আমাদের সাথে

যুক্ত হয়ে যাবেন। চলে যাব গানে, শোনাবো বাস্তব ছবি থেকে এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনীর কণ্ঠে একটি গান। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন এস এম আশরাফুজ্জামান কাজীপাড়া যশোর থেকে।

প্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন দুই দুয়ারি ছায়াছবি থেকে আগুনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জাফর পালোয়ান কাকচিড়া পরগনা থেকে।

এবারে শুনবেন স্বপ্নের নায়ক ছায়াছবির গান, শিল্পী ইফাতারা নার্গিস ও আগুন। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোস্তফা কামাল পাশা, ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে।

শ্রোতা বন্ধু, আপনাদেরকে আরও একটি গান শোনাবো। এবারে শিল্পী শ্রী রাধা ব্যানার্জি, ছবি রাখাল রাজা। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মোহাম্মদ মিজানুর গোয়ালবাড়ি চুয়াডাঙ্গা থেকে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে শেষ হয়ে এলো আজকের সময়। যাদের গান আজ তালিকায় ছিল, সুফল বিশ্বাস রায়েরমহল খুলনার বন্ধু, এছাড়াও এমডি ওহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু, আপনাদের গান আমাদের তালিকায় ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে শোনাতে পারলাম না। তবে শ্রোতা বন্ধু, আপনারা আমাদের সাথেই থাকবেন, আগামীতে আপনাদের পছন্দের গান আমরা প্রচার করার চেষ্টা করব। আসছে আগামীকাল ঠিক একই সময় আবারও বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, থাকুন নিরাপদে। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানের শিল্পী ঋতুপর্ণা দে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধু, আয়োজনমালায় এখনের নিবেদন বাউল গান পরিবেশন করবেন গৌরীশ বালা।

প্রিয় শ্রোতা, আপনারা গৌরীশ বেলার পরিবেশনায় বাউল গান শুনছেন। প্রথম গানের রচয়িতা রাধারমণ দত্ত, এবারের গানের কথা সাজিয়েছেন শাহ আব্দুল করিম।

0: শ্রোতা বন্ধু, আপনারা গৌরীশ বেড়ার পরিবেশনায় দুখানি বাউল গান শুনলেন। সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতাবন্ধুরা এখন শুনবেন বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ক একটি জীবন্তিকা।

0: রেবেকা, রেবেকা কই, কোথায় তুমি রেবেকা?
1: এই তো আমি এখানে।
2: বারান্দা শুয়ে রয়েছো কেন? শরীর কি খুব খারাপ?
1: মাঝে মাঝে বুকে ব্যথা লাগে, আজ না প্রচন্ড ব্যথা লাগছে, কথা বলতেও কষ্ট হচ্ছে।
2: ডাক্তারের কাছে তো কয়েকবার গিয়েছো?
1: হ্যাঁ, ডাক্তার ওষুধ দিলে তো কমে যায়, বেশ কিছুদিন ব্যথাটা ছিল না, আজ হঠাৎ করে ব্যথাটা আবার লাগছে, নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে।
2: তাহলে তো ডাক্তার সাহেবকে ডাকতেই হয়।
1: আমার খুব খারাপ লাগছে, যা করবে তাড়াতাড়ি করো।
2: তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই ডাক্তার সাহেবকে ডেকে আনছি, আর জাহাঙ্গীরকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি।
1: তাই যাও, তাড়াতাড়ি যাও।
3: ভাবি, তোমার এখন কেমন লাগছে? ফারুক ভাইয়া তো ডাক্তার আনতে চলে গেল।
1: জাহাঙ্গীর ভাই, আমি মনে হয় আর বাঁচব না।
3: ওসব কথা বলছো কেন? ভাইয়া ডাক্তার আনতে গেছে, ডাক্তার দেখে ওষুধ দিলেই তুমি সুস্থ হয়ে উঠবে।
1: আজকের মতো এত অসুস্থ কোনো দিনই লাগেনি।
3: ওই যে বলতে বলতে ভাইয়া ডাক্তার নিয়ে চলে এসছেন।
2: দেখুন ডাক্তার সাহেব, দেখুন তোমার এখন কেমন লাগছে। রেবেকা, ডাক্তার সাহেবকে সব খুলে বলো।
4: কেমন লাগছে আপনার? দেখি হাতটা আপনার, আপনার এখন কেমন লাগছে বলুন তো।
1: ডাক্তার সাহেব, আমার বুকে প্রচন্ড ব্যথা লাগছে, আমি সুস্থ হব তো ডাক্তার সাহেব?
4: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি সুস্থ হবেন, এই ওষুধগুলো লিখে দিলাম। ফারুক সাহেব, ওষুধগুলো তাড়াতাড়ি এনে ওনাকে খাইয়ে দিন। আর এদিক শুনুন।
2: হ্যাঁ বলুন ডাক্তার সাহেব।
4: আপনার স্ত্রীকে শহরের কোনো হাসপাতাল অথবা ক্লিনিকে নিয়ে যান, আর আমি যে ওষুধগুলো দিয়েছি ওগুলো খেলে ওনার বুকের ব্যথাটা কমে যাবে। শহরে নিয়ে ডাক্তারের পরামর্শ মতো কিছু পরীক্ষা করাবেন, তাতেই ওনার প্রকৃত রোগটা ধরা পড়বে।
2: ডাক্তার সাহেব, ওর রোগটা মানে কোনো সমস্যা? কি রোগ হতে পারে?
4: ওনার সম্ভবত হার্টের কোনো সমস্যা দেখা দিয়েছে।
2: চিকিৎসার জন্য তো অনেক টাকার প্রয়োজন, এত টাকা তো আমার কাছে এই মুহূর্তে নেই ডাক্তার সাহেব।
4: রোগীর অবস্থা তেমন ভালো নয় ফারুক সাহেব, যা করবেন একটু তাড়াতাড়ি করতে হবে।
2: এই মুহূর্তে কার কাছে টাকা পাবো? তেমন তো কোনো পথ দেখছি না ডাক্তার সাহেব।
4: ইচ্ছা করলেই তো আপনি এখনই টাকা জোগাড় করতে পারেন।
2: এসব কি বলছেন, কিভাবে টাকা জোগাড় করব? আমার মাথায় তো কিছুই আসছে না ডাক্তার সাহেব।
4: কিভাবে টাকা পাবেন তাই তো ভাবছেন? তাহলে শুনুন, আপনি তো অনেক আগে থেকে একটা কাজের মতো কাজ করে রেখেছেন।
2: কি কাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না।
4: ওই যে আপনার উঠানের পাশে বড় বড় দুটি মেহগনি গাছ রয়েছে, ওর মূল্য তো অনেক, ওর থেকে একটা গাছ বিক্রি করলে আপনার স্ত্রীর চিকিৎসা ভালোভাবেই হয়ে যাবে।
2: হ্যাঁ ডাক্তার সাহেব, আমার মাথায় তো এটা আসেনি, আমি আজই গাছ দুটো বিক্রি করে দেব। প্রয়োজনে দক্ষিণ বিটায়ও এমনি আরও দশটা গাছ রয়েছে, তার থেকে একটা দুটো বিক্রি করতে পারবো। ডাক্তার সাহেব, আমার মাথা থেকে বড় একটা চিন্তা সরে গেল।
4: শুধু গাছ কেটে বিক্রি করলে হবে না, একটা গাছ কাটলে সেখানে অন্তত আরো দুটি গাছ লাগাতে হবে।
2: হ্যাঁ ডাক্তার সাহেব, তাই লাগাবো।
4: ফারুক ভাই, আমি এখন আসি।
2: আসুন ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: ফারুক ভাই, ফারুক ভাই, বাড়িতে আছো নাকি ফারুক ভাই?
1: আরে মাস্টার আপা যে, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো ফারুক ভাই?
1: আল্লাহ ভালোই রেখেছে। তা অনেকদিন পর।
0: হুম, 5-6 মাস তো হবেই। ফারুক ভাই, তোমার উঠানের পাশে দুটি বড় বড় মেহগুনি গাছ ছিল, দেখছি না তো?
1: আপনার ভাবির চিকিৎসার জন্য গাছ দুটি বেচতে হয়েছে। অসময়ে এই টাকাগুলো বড় উপকারে এসেছে। হায়াত মত তো আল্লাহর হাতে, তবে তখন এই টাকা পেয়ে সঠিক চিকিৎসার জন্য হয়তো আল্লাহ আপনার ভাবিকে এ যাত্রায় বাঁচিয়ে রেখেছে।
0: তাহলে বুঝতে পেরেছো তো গাছ আমাদের কত বড় উপকারী বন্ধু? তা ফারুক ভাই, এখন তাহলে আর একটা কাজ করো।
1: কি কাজ?
0: আবার নতুন করে আরো কিছু গাছ লাগিয়ে দাও।
1: তার বলতে, সেই কাজগুলো তো আরম্ভ করেছি। গত হাট থেকে 10টি বেগুনি গাছের চারা, 10টি আমের চারা, 8টি কাঁঠাল গাছের চারা, 2টি জামের চারা সহ আরো কিছু ঔষধি গাছের চারাও এনেছি। বাড়ির চারপাশে এগুলো লাগিয়ে দিব।
0: খুব ভালো উদ্যোগ তোমার। ফল গাছের ফলও খেতে পারবে, আবার কয়েক বছর পরে প্রয়োজনে গাছ বিক্রি করে আর্থিক চাহিদাও মেটাতে পারবে।
1: তা পারবো। এই গাছ আমাদের বড় উপকারী, বিপদের বন্ধু, আপন ভাইয়ের মতো কাজ করে।
0: তুমি ঠিকই বলেছ, এই গাছের গুণাগুণ বলে শেষ করা যায় না। যেমন গাছ থেকে আমরা ফলমূল পাই, আসবাবপত্রের কাঠ পাই, আবার জ্বালানি কাঠও পেয়ে থাকি।
1: তা আপনি ঠিকই বলেছেন মাস্টার আপা।
0: আরো শোনো, গাছপালা মাটির ক্ষয় রোধ করে, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।
1: সেটা কিভাবে মাস্টার আপা?
0: গাছপালা অকারণে কেটে উজাড় করার কারণে ঝড় ঝঞ্ঝা, খরা, বন্যা, এইসব প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।
1: আগে তো এত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা যেত না।
0: এখন এসব দুর্যোগ দেখা দেওয়ার প্রধান কারণ হলো গাছপালা কেটে কমিয়ে আনা। একটা দেশে যে পরিমাণ গাছপালার প্রয়োজন, আমাদের দেশে সেই পরিমাণ গাছপালা নেই। বিধায় এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে।
1: তাই মাস্টার আপা?
0: এই যে মিল কলকারখানার দূষিত ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া সব সময় বের হচ্ছে, এতে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, দূষিত গ্যাস বাতাসের সাথে ভেসে বেড়ায়। এই গ্যাস গাছ চুষে নেয় আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন, যা প্রতিটি প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য। এই অক্সিজেন আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করে থাকি।
1: গাছ আমাদের এত উপকার করে?
0: হ্যাঁ ফারুক ভাই, গাছপালা আমাদের বিপদে আপদে অনেক সাহায্য করে। যেমন ধরো, তোমার স্ত্রীর অসুখের সময় তুমি তোমার গাছ বিক্রি করে তার চিকিৎসা করালে, তারপর বিয়ে শাদী, ছেলে মেয়ের পড়ার খরচ, এসবও তো গাছ বিক্রি করে অনায়াসে চালাতে পারবে।
1: তা ঠিক বলেছেন।
0: অথচ এই যে এত বড় উপকারী বন্ধু, এই গাছকে আমরা নির্বিচারে ধ্বংস করে চলেছি।
2: এতক্ষণ বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ক জীবন্তিকাটি শুনলেন, রচনা শামিমারা পারভিন, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা 3টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সচিবালয়ে। এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে বলেন তিনি। পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎকরণীয় নিয়ে সভায় আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। চব্বিশের গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এ জাদুঘর পরিদর্শন করেন। টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করেন রাষ্ট্রপতি। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থান। জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাদুঘরের বিভিন্ন স্থাপনা, গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তার সহধর্মিনী রাহাতারা বেগম তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র পরিদর্শন করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাদুঘর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিকের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ ও কথন দক্ষতার বিষয়টি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। শুধু বই পড়া ও লেখার পাশাপাশি শুনে বোঝা, সঠিকভাবে কথা বলা এবং নিজের ভাবনা প্রকাশের দক্ষতা গড়ে তুলতে কারিকুলামে প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে। তিনি আজ ঢাকা পিটিআইতে আয়োজিত বাংলাদেশ টিএমটিই সদস্য সম্মেলন 2026-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলী তৈরি হয় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, তাই শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞানের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগও তাদের দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অব্যাহত থাকলে দেশের জ্বালানি সংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। তবে সংকট মোকাবেলায় সরকারের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকার মিয়ানমার ও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা সাড়ে তিনটায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধনের উপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পারস্য উপসাগরে ইরানের 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রেভলিউশনারি গার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দুইবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করার পর তারা এ অভিযান চালায়। এ হামলার প্রতিক্রিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করে, তারা আজ যুক্তরাষ্ট্রের 10টি জাহাজে এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের উভয় হামলায় কৌশলে এড়িয়ে গেছে এবং কোনো মার্কিন সৈন্য হতাহত হয়নি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর পর গত 6 মাসেরও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলা বৃদ্ধি করেছে। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, আয়োজনমালায় এবারে রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন ঢাকা ৮৬ ছায়াছবি থেকে তপন চৌধুরী ও শাকিলা জাফরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন পরাধীন ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

এই গানটির সাথে সাথে শেষ হল ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবার রয়েছে পাঁচ মিশালি গান। প্রথম গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশের গানটি শুনলেন। এবার শুনবেন পল্লীগীতি, শিল্পী এম এ মোশারফ হোসেন, গীতিকার মাহমুদা সত্তার।

প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনলেন সুখদেব রায় চৌধুরীর কণ্ঠে। এবার শুনবেন আধুনিক গান, শিল্পী সাবিনা আক্তার রুনা।

প্রিয় শ্রোতা, আপনারা মোহাম্মদ আজিজুর রহমান আজিজের কণ্ঠে কথায় আধুনিক গান শুনলেন। এবার শুনবেন বাউল গান, শিল্পী চিস্তি বাউল।

এই গানটির সাথে সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটের বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট আমলের কিছু মেগা প্রকল্পের তদন্ত শেষ হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের বৈঠক স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হলে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে নির্ভুল সমীক্ষা, বাস্তবায়ন ত্বরান্বিত করা ও মনিটরিং জোরদার সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে বলেন তিনি। পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎকরণীয় নিয়ে সভায় আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে এই জাদুঘর পরিদর্শন করেন। টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করেন রাষ্ট্রপতি। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান। জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাদুঘরের বিভিন্ন স্থাপনা, গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম তাঁর সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র পরিদর্শন করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাদুঘর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। চলতি মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের দুটি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানো। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রায় 300 চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ডেঙ্গু চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন, প্রাথমিকের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ ও কথন দক্ষতার বিষয়টি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। শুধু পড়া ও লেখার পাশাপাশি শুনে বোঝা, সঠিকভাবে কথা বলা এবং নিজের ভাবনা প্রকাশের দক্ষতা গড়ে তুলতে কারিকুলামে প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে। তিনি আজ ঢাকা পিটিআইতে আয়োজিত বাংলাদেশ টিএমটিই সদস্য সম্মেলন 2026-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলী তৈরি হয় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, তাই শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞানের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগও তাদের দিতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রেভলিউশনারি গার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দুইবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার পর তারা এই অভিযান চালায়। এ হামলার প্রতিক্রিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করে, তারা আজ যুক্তরাষ্ট্রের 10টি জাহাজে এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের উভয় হামলায় কৌশলে এড়িয়ে গেছে এবং কোনো মার্কিন সৈন্য হতাহত হয়নি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর গত ছয় মাসেও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে উভয় দেশ এক অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা বৃদ্ধি করেছে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল চারটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা শ্রোতাবন্ধুরা, আয়োজনমালায় এবারে রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন উল্টাপাল্টা ছায়াছবি থেকে ডলি সায়ন্তনী ও পলাশের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এবারে গানটি শুনবেন দুই বধু এক স্বামী ছায়াছবি থেকে। শিল্পী কুমার বিশ্বজিৎ, কনক চাপা ও বেবি নাজনীন।

0: আপনি জানেন কি, আপনার বাড়ি ও আশেপাশে পরিত্যক্ত জিনিস যেখানে পানি জমে থাকে, যেমন পানির বোতল, কন্টেইনার, টায়ার, ফুলের টব, পানির ট্যাঙ্ক, নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের পানি, এমনকি অব্যবহৃত ঢাকনা খোলা হাই কমোড ইত্যাদিতে আপনার অজান্তেই এডিস মশা বংশ বিস্তার করে। এই এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।
1: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: শ্রোতাবন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে প্রাণের প্রিয়তমা ছবিতে যুগলে গিয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধু, এই গানটির সাথে সাথে শেষ হয়ে গেল বিভিন্ন ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিন ব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েব 537.63 মেগাহার্জ অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা এই আয়োজন শুনতে পারবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না, এবং মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও এবং নিকটে যারা বসে তাদের সাথেও, মুসাফিকের সাথেও এবং ওই গোলামদের সাথেও যারা তোমাদের অধীনে রয়েছে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদের পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। আল কুরআন সূরা নিসা আয়াত 36। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতেও দিনে, গোপনেও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 92। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় দান করে আর যতদিন তার গায়ে কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখেও নিজের ধারণায় ছোট হয় বটে কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। হামদের রচয়িতা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, গেয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার খুলনা। কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয় খুলনার এক পত্রের প্রেক্ষিতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা 2026 এর আলোকে শর্ত সাপেক্ষে খুলনা জেলার প্রতি ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সিটি কর্পোরেশনের জন্য একটি, রূপসা উপজেলায় পাঁচটি, বটিয়াঘাটা সাতটি, দীঘলিয়া ছয়টি, ফুলতলা চারটি, ডুমুরিয়া চোদ্দটি, তেরোখাদা ছয়টি, দাকব দশটি, পাইকগাছা এগারোটি ও কয়রায় সাতটি সহ মোট একাত্তরটি ডিলার নিয়োগের জন্য খুলনা জেলায় বরাদ্দ রয়েছে। আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের বিপরীতে 2026 নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন দাখিলের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে, আর গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারের গানটির শিল্পী সুবীর নন্দী, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ।

পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by SM Rafiqul Islam. Prime Minister and Leader of the House, Tariq Rahman, has said investigation into certain mega projects of the fascist era have been concluded. Action will be taken after getting reports. He told the Jatiyo Shongshod while participating in the question and answer session today. Earlier, the sitting of the session began with Speaker Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The Prime Minister said the government has undertaken various measures, including conducting precise feasibility studies, accelerating projects implementation, and strengthening monitoring to ensure effective execution. Prime Minister Tariq Rahman has directed law enforcement agencies to take tougher actions to stop the indiscriminate use of polythene and plastic. He gave the directive while presiding over a review meeting on environmental pollution control held at the Bangladesh Secretariat today. Prime Minister Assistant Press Secretary Ghazi Shahriyar Pamir disclosed this. The Prime Minister also directed the concerned ministries, divisions and agencies to properly discharge their respective responsibilities in this regard. The meeting discussed progress in implementing various government initiatives to control environmental pollution, including increasing the use of environment-friendly block bricks, controlling air, water, soil and noise pollution, and improving waste management, as well as future measures. Prime Minister Tariq Rahman will launch a three-month special cleanliness and public awareness campaign on Saturday next to prevent dengue disease and contain its spread. The Prime Minister directed the authorities to conduct coordinated field-level activities involving local administrations, voluntary organizations and students at a meeting on dengue prevention held at the Secretariat yesterday. Tariq Rahman called upon all to participate actively in the campaign alongside government efforts to prevent the spread of the disease. The State Minister for Foreign Affairs, Humayun Kabir, has expressed Bangladesh's readiness to elevate bilateral trade relations with Indonesia towards a Comprehensive Economic Partnership Agreement, CEPA. He requested Indonesia to ease visa processing for Bangladeshi nationals, to promote tourism, cultural exchanges and greater people-to-people connectivity. The issue was discussed when Indonesian Ambassador to Bangladesh, Liswawati, paid a courtesy call on the State Minister for Foreign Affairs at his office in Dhaka today. During the meeting, they discussed a wide range of issues of mutual interest, including trade, business, investment in the energy sector, disaster management, education and training, capacity building, tourism, cultural exchange, people-to-people contacts, consular affairs, exchange of high-level visas and cooperation on regional and global issues. State Minister for Primary and Mass Education, Bobby Hazas, has said that new primary education curriculum will place equal emphasis on the four fundamental language skills, moving beyond the traditional focus on reading and writing. He said this as a chief guest at the Bangladesh TMTE Members Conference 2026 held at the Dhaka Primary Teachers Training Institution Auditorium in the capital today. The State Minister said the government's committed to introducing a specific practical and results-oriented policy change. He stressed that acquiring language skills is essential to ensure students access to global scientific and technological knowledge. Chief Election Commissioner CEC AMM Nasiruddin has said the Election Commission EC is fully committed to heading upcoming local government election is a free, fair and credible manners with a professional and peaceful electoral environment ensured through coordinated efforts. He said this to newsmen after inaugurating a training course at the police auditorium in the Rajarbagh in the capital today. The CEC said ensuring free and fair elections is the constitutional and legal responsibility of the EC, while assisting the commission in conducting election is also the constitutional responsibility of the police and the administration. The Palestinian Health Ministry has reported that Israel forces and settler killed four Palestinians in Nablus, Kalkileva and Tulkaram over the past 24 hours. This raised the death toll of Palestinians in the occupied West Bank since the start of the year to 100. The latest killings came amid an escalation in Israeli violence targeting Palestinians and their properties across the West Bank. Cricket in Bangladesh will take on India in the first semi-final of the Women's Asia Cup T20 tournament in Dubai tomorrow. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Earlier, Bangladesh moved into semi-final, beating United Arab Emirates UAE by 34 runs at the same venue. Finally, weather and Focus Valley Tilo 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুর মান্নান। বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর হয়েছে। হংকংয়ে অনুষ্ঠিত 11তম বেল্ট অ্যান্ড রোড সামিট 2026-এর উদ্বোধনী পর্বে আজ এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং হংকং সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি আল জেন নন ইউএএ। এই চুক্তির ফলে বাংলাদেশ ও হংকং এর বিনিয়োগকারীদের পারস্পরিক বিনিয়োগ ও পুঁজি সুরক্ষা আরও জোরদার হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার অধীন বেবজা অর্থনৈতিক অঞ্চল দুই থেকে আনুষ্ঠানিকভাবে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ বেবজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ইন্দোনেশিয়ায় $50,000 টোবাকো মেশিনারি রপ্তানির মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হল। এর মাধ্যমে বেবজা অর্থনৈতিক অঞ্চল দুই অপারেশনাল পর্যায়ে প্রবেশ করল। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে 7.67%। এতে দেশটির বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি ভারতে রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশ ভিত্তিক রপ্তানি তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই আগস্ট সময়ে ভারতে বাংলাদেশ 33,52,00,000 মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল $31,13,00,000। এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে $2,39,00,000। ইপিবির তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 15.37%। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেটের প্রতি ভেরি স্বর্ণের দাম 1,108 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,34,038 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,049 টাকা কমিয়ে 2,23,541 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 933 টাকা কমিয়ে 1,91,931 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 700 টাকা কমিয়ে 1,56,822 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 387টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 165টির, কমেছে 150টির এবং অপরিবর্তিত ছিল 72টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 1.44 পয়েন্ট কমে অবস্থান করছে 5,537 পয়েন্টে। ডিএসইতে আজ 519,77,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 590,43,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলারে বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 145.07 টাকা, ক্রয় 142.45 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169 টাকা, ক্রয় 165.88 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.13, ক্রয় 32.44 টাকা, এবং থাইবাত বিক্রয় 3.78, ক্রয় 3.70। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। প্রিয় শ্রোতা বন্ধু, সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
3: গান আমাদের মনের কথা বলে, প্রেমের কথা বলে,
2: আর সেই গান যদি হয় আধুনিক গান তাহলে তো আর কোনো কথাই নেই।
3: কিছু গান মনে করিয়ে দেয় পুরনো সেই ভালোবাসার কথা।
2: শ্রোতা বন্ধুরা, মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন সেই মানুষটির দুষ্টু মিষ্টি হাসিতে নিজেকে হারিয়ে ফেলে। সেই প্রিয় মানুষটির হাসি মনকে উদাসী করে তোলে। তখন মনে হয় প্রিয় মানুষটিকে আরও বেশি করে ভালোবাসায় ভরিয়ে রাখি। ঠোঁটের কোণে লেগে থাকা ওই চিলতে দুষ্টু হাসি যেন কোনো না বলা কথার মিষ্টি ইশারা, যা পলকেই মন কেড়ে নেয়। হাসির সাথে যখন চোখের কোণগুলোও একটু মেতে ওঠে তখন মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য ওই একটু মুখেই এসে থমকে দাঁড়িয়েছে। যে কোনো জমাট বাঁধা রাগ বা অভিমান গলে জল হয়ে যায় যখন ঠোঁটের কোণে ওই পরিচিত দুষ্টুমিটুকু খেলে যায়।

ওই মিষ্টি মুখের দুষ্ট হাসি। গানটির গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ ও সুরকার মোহাম্মদ আসাদুজ্জামান খান। আর এই গানটি শিল্পী মোহাম্মদ আমিনুল ইসলাম রুমেলের কণ্ঠে চলুন শুনে আসি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, অভিমান হলো ভালোবাসার মানুষের ওপর নিজের অধিকার জাহির করার সবচেয়ে সুন্দর মাধ্যম। যার প্রতি কোনো টান নেই তার উপর কখনো অভিমানও জমে না। যেখানে গভীর ভালোবাসা থাকে সেখানেই কেবল তীব্র অভিমান জন্ম নেয়। অভিমান মানে দূরে চলে যাওয়া নয়, বরং একটু বেশি গুরুত্ব আর ভালোবাসা পাওয়ার আকুল আবেদন।
1: অভিমান হলো এক ধরনের নীরব কান্না যার কোনো শব্দ থাকে না, শুধু হৃদয় সেই না বলা কষ্টের ভাষা অনুভব করতে পারে। আমাদের এবারের পরিবেশনা এই তুমি কি সেই তুমি, হেলালুদ্দিন আহমেদের কথায় ও অসিত বিশ্বাসের সুরে গানটি কণ্ঠে তুলেছেন শিল্পী বদরুন্নেসা ডালিয়া। শ্রোতাবন্ধু, চলুন গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা বন্ধু, যা সহজে পাওয়া যায় তা হয়তো দ্রুত হারিয়েও যায়, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর যা মেলে তার শিকড় মনের গভীরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে।
1: আমরা প্রায়ই ভাবি কেন আগে পেলাম না, কিন্তু প্রকৃতি বা বিধাতা আমাদের জীবনের গল্পটা এমনভাবে লেখেন যাতে সঠিক জিনিসটি একদম সঠিক সময়েই আমাদের কাছে পৌঁছায়। যখন মনের পরিপক্কতা আসে তখনই প্রিয় মানুষের আসল মূল্য বোঝা যায়।
0: আর এরকমই একটি গান আমাদের এবারের পরিবেশনায়, অনেক দেরিতে হলেও পেয়েছি তোমায়। গানটির গীতি কাব্যকার সাজিদ মাহমুদ প্রামাণিক ও সুরকার সম খায়রুল ইসলাম। চলুন গানটি শুনে আসি শিল্পী নাজমুদ্দিন খান জাহিন ও চন্দা রায় এর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধু, প্রথম দেখার সময় মুখে কথা আটকে গেলেও চোখের নীরব ভাষা অনেক বেশি গভীর ও স্পষ্ট হয়ে ওঠে। প্রথম দেখায় চারপাশের কোলাহল যেন নিমেষেই মিলিয়ে যায় এবং পুরো পৃথিবীটা সেই একজন মানুষের মাঝেই থমকে দাঁড়ায়।
1: মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগার ঝড় বয়ে যায়, যা একই সাথে আনন্দ দেয় আবার এক অজানা ভীরুতাও তৈরি করে। সেই বিশেষ দিনের পোশাক, হাসির ধরন কিংবা মৃদু সুবাস, সব কিছু মনের ক্যানভাসে আজীবনের জন্য অম্লান হয়ে খোদাই হয়ে থাকে।
0: শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান প্রথম দেখায় তুমি যা বলেছিলে। গানটির গীতিকা পকার ফখরুল করিম ও দেবা পালের সুরে গানটি কণ্ঠে তুলেছেন শিল্পী ডক্টর অঞ্জনা ইসলাম। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আবারও কথা হবে সুরের মেলা পরবর্তী আয়োজনে। আজকের মতো শেষ করছি আমাদের সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা
1: এবং আমি শিমুল হোসেন। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান ও প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: সবাই খুব ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাথেই থাকুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা তৃতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন লায়লা আরিয়ানী হোসেন, আসফিয়া তাসনিম, শাহনাজ পারভীন এবং বর্ষা আহমেদ। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, নাসরিন আক্তার এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন উম্মে হাবিবা হিমি।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।
2: Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am, our presenter Aisha Siddiqa, who would like to make a conversation session with two friends about an important topic of our life. Yes listener, we'll talk about the healthy lifestyle for a happy life. Today I am joined by two wonderful guests who will be sharing their experience on this topic. First we have Zumaina Mahanira Rahman and alongside her another guest Yasmin Mukta. Together, they will be talking about the importance of healthy lifestyle for a happy life. So stay with us as we dive into a conversation and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
3: Hey Sumaina, you have been looking so energetic lately. Have you been doing something different?
4: Thanks, Mukta. I have actually started working out regularly. It's made a huge difference in how I feel every day.
3: That's amazing. Fitness really is so important. I've been meaning to start exercising too, but I keep putting it off.
4: You should start, Mukta. Even a little bit of physical activity can make a big difference. It's not just about looking fit. It's about feeling healthy and strong.
3: You are right. I've noticed I get tired easily these days. I guess it's because of I spend too much time sitting and working on my laptop.
4: Exactly. Sitting for too long can really affect your health. Exercise helps improve your posture, boosts your energy levels, and even keeps your mind sharp.
3: That's true. Plus, I've heard it's great for reducing stress. These days, I feel so overwhelmed with studies and other responsibilities.
4: It definitely helps with stress. When I go for a jog or hit the gym, I feel so refreshed afterward. Exercise releases endorphins, which are natural mood boosters.
3: That sounds amazing. I think I will start with something simple, like a morning walk or yoga. What kind of workout do you do?
4: I do a mix of things. I go jogging in the park, do something weightlifting, and sometimes even play football with friends. It keeps things fun and interesting.
3: That sounds like a great routine. I think I will try yoga first. It seems relaxing and a good way to ease into fitness.
4: Yoga is a fantastic choice. It's great for flexibility, breathing, and calming the mind. And once you're comfortable, you can add more activities to your routine.
3: Thanks for the encouragement, Zumaina. I really need to make fitness a priority. I don't want to wait until I have health problems to start taking care of myself.
4: That's the spirit, Mukta. Prevention is always better than cure. A healthy lifestyle now will save you a lot of trouble later.
3: Absolutely. I will start tomorrow morning. Maybe I will even drag my brother along to join with me.
4: Great idea. It's always easier to stay consistent when you have a workout buddy. And don't forget to drink plenty of water and eat healthy too.
3: I won't. Thanks for motivating me, Zumaina. I'm excited to start this journey toward a healthier life.
4: You're welcome, Mukta. You have got this. Just take it one step at a time and you will feel the difference in no time.
3: I will. Let's catch up again next week. I will tell you how my first week went.
4: Sounds good. I'm looking forward to hearing all about it. Good luck, Mukta.
0: Thank you, Zumaina and Mukta, for a wonderful conversation. ডিয়ার লিসনার, এতক্ষণ আপনারা আমাদের দুজন শিক্ষার্থীর মুখ থেকে শুনছিলেন ইম্পর্টেন্স অফ ফিটনেস ফর আ হেলদি লাইফ, অর্থাৎ সুস্থ জীবনের জন্য ফিটনেসের গুরুত্ব।
2: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের আলোচিত বিষয়টির উপর আলোকপাত করব এবং দুজন শিক্ষার্থীর কথোপকথন থেকে ইংলিশ গ্রামারের কিছু রুলস এবং কনভারসেশন, যেগুলো আমাদের আজকের কনভারসেশন ইউজ করা হয়েছে, সেগুলোর মিনিং আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা এই কনভারসেশনে দেখেছি যে এনার্জেটিক এই শব্দটি ইউজ করা হয়েছে এবং এনার্জেটিক এর অর্থ হচ্ছে উৎসাহী বা উদ্যমী। এবং এনার্জেটিক এর স্পেলিংটি এরকম ENERGETIC। এবং এটা আমরা যদি হচ্ছে কমপ্লিট একটা বাংলা মিনিং বলি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি শারীরিক বা মানসিকভাবে উদ্যমপূর্ণ। সো আমাদের কনভারসেশনে আমরা মুক্তি কি এনার্জেটিক এই শব্দটি ইউজ করেছিলাম কিভাবে?
3: আমি বলেছিলাম, হেই জুমায়না, ইউ হ্যাভ বিন লুকিং সো এনার্জেটিক লেটলি।
2: ওকে, এটার অর্থ কি হতে পারে?
3: তুমি এত উৎসাহী লাগছ, মনে হচ্ছে তুমি নতুন কিছু শুরু করেছ।
2: আচ্ছা, তুমি তোমাকে এত উৎসাহী লাগছে যেন মনে হচ্ছে তুমি নতুন কিছু শুরু করেছ, অর্থাৎ ইউ হ্যাভ বিন লুকিং সো এনার্জেটিক লেটলি, অর্থাৎ তোমাকে খুবই উৎসাহী বা উদ্যমী বা তোমাকে শারীরিকভাবে খুব উদ্যমপূর্ণ লাগছে, এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে এনার্জেটিক শব্দটি ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা আরেকটি শব্দ ইউজ করেছি পশ্চার, অর্থাৎ পশ্চারের যদি হচ্ছে অর্থ বলি সেটা হচ্ছে অবস্থান বা ভঙ্গি, অর্থাৎ শরীরের ভঙ্গি বা বসার বা দাঁড়ানোর ধরনকে আমরা হচ্ছে প্রকাশ করার জন্য পশ্চার এই শব্দটি ইউজ করতে পারি। এবং পশ্চারের স্পেলিংটি হচ্ছে POSTURE। জুমাইনা, আমরা হচ্ছে পশ্চার ইউজ করেছি এই সেন্টেন্সটি কি ছিল?
4: আমি যে সেন্টেন্সটি ব্যবহার করেছিলাম শব্দটি ব্যবহার করে সেটি হলো এক্সারসাইজ হেল্পস ইম্প্রুভ ইওর পশ্চার।
2: ওকে, অর্থাৎ সঠিক ব্যায়াম করলে শরীরের ভঙ্গি উন্নত হয়। এরপরে আমরা আরেকটি শব্দ দেখেছি, সেটা হচ্ছে ওভারহুইল্ড। ওভারহুইল্ড এর স্পেলিং টি কি ছিল জুমাইনা?
4: ওভারহুইল্ড এর স্পেলিং টি হলো OVERWHELMED।
2: ওকে, সো ওভারহুইল্ড এর অর্থ হচ্ছে চাপগ্রস্ত বা অস্থির, অর্থাৎ কাজ বা দায়িত্বের কারণে কেউ যদি মানসিকভাবে চাপে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওভারহুইল্ড। এক্ষেত্রে মুক্ত একটা সেন্টেন্স বলেছিল, যেটা ছিল হচ্ছে আই ফিল সো ওভারহুইল্ড উইথ স্টাডিজ অ্যান্ড আদার রেসপন্সিবিলিটিস, অর্থাৎ পড়াশোনা এবং দায়িত্বের চাপে আমি খুবই অস্থির হয়ে পড়েছি। এরপর আমরা আরেকটা শব্দ দেখব, সেটা হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট এর অর্থ কি ছিল মুক্তা?
3: নিয়মিত বা ধারাবাহিক ভাবে,
2: অর্থাৎ নিয়মিত ভাবে যখন আমরা কোনো কিছু করি বা একই গতিতে চালিয়ে যাই তখন আমরা এই কনসিস্টেন্ট শব্দটা ব্যবহার করে থাকি। এক্সাম্পলটা কি ছিল মুক্তা?
3: এক্সাম্পলটি ছিল, ইটস অলওয়েজ ইজিয়ার টু স্টে কনসিস্টেন্ট when you have a workout.
2: Okay, যখন আমরা হচ্ছে নিয়মিত থাকতে হলে একজনকে সবসময় হচ্ছে ওয়ার্কআউট পার্টনার থাকা ভালো, অর্থাৎ ইটস অলওয়েজ ইজিয়ার টু স্টে কনসিস্টেন্ট when you have a workout party, অর্থাৎ তোমার যখন একটা ওয়ার্কআউট করার পার্টনার থাকবে তাহলে হচ্ছে তুমি ভালো থাকতে পারবে বা নিয়মিত থাকতে পারবে। সো যে কোনো কিছু নিয়মিত করতে গেলে আমরা হচ্ছে কনসিস্টেন্ট শব্দটি ব্যবহার করে থাকি। এরপর আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু স্ট্রাকচার দেখব। নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করা হয় টু ডিসক্রাইব অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট বাট আর স্টিল রিলিভেন্ট অর অনগোয়িং, অর্থাৎ পূর্বে কোনো কিছু শুরু হয়েছিল কিন্তু সেটা এখনো চলছে বা রিলিভেন্টলি সেটা এখনো চলছে অনগোয়িং, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হতে পারে জুমাইনা?
4: প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো হ্যাজ অথবা হ্যাভ প্লাস past participle to describe actions that happened in the past but are still relevant or ongoing.
2: Okay, so amra prothome hocche subject boshabo ebong subject er sathe has othoba have boshabo ebong verb er past participle form boshabo. Tahole shetar example ki hote pare mukta?
3: You have been looking so energetic lately or I have actually started working out regularly.
2: ওকে, সো এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সো এনার্জেটিক লেটলি অথবা হচ্ছে আই হ্যাভ অ্যাকচুয়ালি স্টার্টেড ওয়ার্কিং আউট রেগুলারলি। সো এখানে সাবজেক্ট হিসেবে ইউ আছে, ইউ এর সাথে হ্যাভ বসেছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে এখানে হচ্ছে বিনটা বসেছে, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন বসেছে। এছাড়াও আরেকটাতে দেখলাম হচ্ছে আই হ্যাভ অ্যাকচুয়ালি স্টার্টেড, অর্থাৎ এখানে সাবজেক্ট আই হ্যাভ বসেছে এবং স্টার্টেডটা হচ্ছে স্টার্টের past participle form হিসেবে বসেছে। So dear listener, today I am to teach you some English grammar rules, some new words and how to use them in sentence, hoping it will enhance your English grammar skill. So this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us and thanks from me, Aisha Siddiqa, and goodbye.

0: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় ছিলেন আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসীম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ, গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

0: খাল খননের গান শুনলেন। শিল্পী ছিলেন মনির খান, রিজিয়া পারভীন এবং সহ শিল্পীবৃন্দ।
1: অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, এ থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
0: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপন দত্ত।

0: প্রিয় শ্রোতা, দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বপন দত্তের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট আমলের কিছু মেগা প্রকল্পের তদন্ত শেষ হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে একথা জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে নির্ভুল সমীক্ষা বাস্তবায়ন ত্বরান্বিত করা ও মনিটরিং জোরদার সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে বলেন তিনি। পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সভায় আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার এ অভিযানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ২৪শে গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সকালে রাজধানীর শেরবাংলা নগরে এ জাদুঘর পরিদর্শন করেন। টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করেন রাষ্ট্রপতি। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান। জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাদুঘরের বিভিন্ন স্থাপনা, গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তার সহধর্মিনী রাহাত আরা বেগম তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র পরিদর্শন করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাদুঘর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। চলতি মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের দুটি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানো। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ৩০০ চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ডেঙ্গু চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিকের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ ও কথন দক্ষতার বিষয়টি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। শুধু পড়া ও লেখার পাশাপাশি শুনে, বোঝা, সঠিকভাবে কথা বলা এবং নিজের ভাবনা প্রকাশের দক্ষতা গড়ে তুলতে কারিকুলামে প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে। তিনি আজ ঢাকা পিটিআইতে আয়োজিত বাংলাদেশ টিএমটি সদস্য সম্মেলন ২০২৬ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা পারস্য উপসাগরে ইরানের ৫টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রেভলিউশনারি গার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দুইবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার পর তারা এ অভিযান চালায়। এ হামলার প্রতিক্রিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করে তারা আজ যুক্তরাষ্ট্রের ১০টি জাহাজে এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের উভয় হামলা কৌশলে এড়িয়ে গেছে এবং কোনো মার্কিন সৈন্য হতাহত হয়নি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর গত ৬ মাসেরও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলা বৃদ্ধি করেছে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। The 48th founding anniversary of the Bangladesh Jatiyotabadi Mohila Dal was observed in Khulna like other parts of the country today. Martyred President Ziaur Rahman founded the organization of this day in 1978 with the aim of ensuring the comprehensive empowerment of women and directly involving them in national development. In Khulna city, Mohila Dal took various programs on the occasion. As part of the program, a discussion meeting was held at the banquet hall of Khulna Press Club. President of City BNP and KDA Chairman Advocate Shofiqul Alam Mona attended it as chief guest. General Secretary of City BNP and Director of BCB Shofiqul Alam Tuhin attended it as chief discussants. Presided over by convener of Khulna City Mohila Dal Sayyeda Nargis Ali, the function was attended by a large number of party leaders and workers. Later, a colorful rally was brought out after parading different main roads of the city. Earlier, the main activities of this day were inaugurated with the release of balloons and festoons. The 48th founding anniversary of Bangladesh Jatiyotabadi Mohila Dal was also observed in other districts of Khulna Division through holding similar programs. A meeting of the Fertilizer and Seed Monitoring Committee was held at the Deputy Commissioner's Conference Room in Chinnaida today to boost agricultural production and ensure the proper supply of fertilizers and seeds to farmers. The meeting informed the government is working tirelessly to deliver quality fertilizers and seeds to farmers' doorsteps timely. Measures were discussed to prevent and the creation of any artificial fertilizer crisis during the current season. Besides, the meeting directed the concerned officials to take strict legal action against all who involved in irregularities such as the black marketing of fertilizers. Presided over by Deputy Commissioner Noman Hussain, the meeting was attended, among others, by Administrator of Zilla Purishad, Advocate Abdul Majid, the Assistant Police Super, and senior officials of the Department of Agriculture and different administrative departments. A views exchange meeting on substantial Sustainable Development Goal SDG was held at the Deputy Commissioner's Conference Room in Mehipur today. Deputy Commissioner Shilpi Rani Roy presided over it. The meeting emphasized on the implementation of SDGs in the district and various important issues. The meeting urged all to coordinate among the government departments to realize the goals and objectives of the SDGs within the district's development activities. The meeting was attended, among others, by the Principal of TTC, Commandant of District Ansar, Acting District Education Officer, District Cooperative Officer, District Statistics Officer, ICT Officer, and Instructor of District Youth Development Department. A rabies vaccination drive for stray dogs within the Bagerhat Porosabha was inaugurated at the Porosabha premises today to prevent rabies and other diseases. Deputy Commissioner Ghulam Mohammad Batin inaugurated the program as chief guest. The program was attended, among others, by Additional Deputy Commissioner and Administrator of the Porosabha Mizbah Uddin, Executive Officer of the Porosabha, members of the dog expert team, and officials of the Porosabha. A views exchange meeting was held at the conference room of the Bangladesh Open University BOU Joshua Regional Center today to increase student enrollment in the HSC, BA, BSS, BMED and MBA programs and streamline educational services. The meeting emphasized on intensifying effective promotional activities to boost enrollment rates, enhancing coordination between regional and sub-regional centers, and making administrative operations more dynamic and student-friendly. Presided over by BOU Regional Director Sheikh Sohail Ahmed, the meeting was attended, among other, by concerned officials, including the heads of the 6 sub-centers under the Joshua Regional Center. Free eye treatment camp was arranged at Koputakhu Degree College premises under Khoira Upozila in Khulna today. Administrator of the Zila Purishad SM Munirul Hasan Bappi inaugurated it as chief guest. Specialist doctors were provided primary treatment, eyes test, and necessary advice to the patients arriving at the camp. Besides, selected patients were provided free cataract surgery, glasses, and 1 month's necessary medicines. Patients arriving at the camp was required to bring a photocopy of their mobile number and national identity card for registration. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be busted. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Shuru hocche byaboharik ingreji shikhar onushthan Cholo Ingreji Shikhi. Porichalona korchen Professor Iqbal Hossain.
3: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো লার্নিং ইংলিশ ভোকাবুলারি, অর্থাৎ ইংরেজি শব্দগুচ্ছ শেখা, ইংরেজি শব্দগুচ্ছ শেখা। তো আজকে আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই যে নতুন নতুন শব্দ শেখা, মনে রাখতে হবে যে নতুন নতুন শব্দ না শিখলে পরে ইংরেজি ইম্প্রুভ করা যায় না। ইংরেজি ভাষাকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, ইম্প্রুভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের নতুন নতুন শব্দ শিখতে হবে। তো আজকে তাহলে আমরা এই যে বিষয়ে সেই বিষয়ে আমরা চলে যাই যে কীভাবে এই শব্দগুলো ধরে রাখা যায়। আমি আলোচনাটা বারবার একই শব্দ পুনঃপুন আমি উচ্চারণ করব, বলবো, আর আপনার সাথে আপনারাও আমার সাথে সাথে সেগুলো মুখস্থ করবেন, খাতায় লিখে রাখবেন। তো ঠিক আছে, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই।

0: কিন্তু অনেকে অ্যাবেল বলে, অ্যাবেল না, উচ্চারণ হলো এইবল, এ বি এল এইবল। এবার এই শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ। এই এটাকে যদি আমরা একটা ইএন প্রিফিক্স লাগাই তাহলে হচ্ছে ইনাবল, সক্ষম করা, আর এটা নাউন ফর্ম হলো অ্যাবিলিটি। তাহলে এই যে এবল শব্দটি পার্সুইসিভ দিকে যদি আমরা যাই তাহলে প্রথমত হচ্ছে যে ইএন লাগাইলে হয় ইনাবল, সক্ষম করা, আবার অ্যাবিলিটিটা হলো নাউন ফর্ম। তো কী কী সিনোনিম হতে পারে আমাদের? মূলত আমরা এই যে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব, শব্দ শিখব এবং সাথে সাথে কী কী ধরনের সিনোনিম হতে পারে একটা শব্দের, সিনোনিম এবং অ্যান্টোনিম। তো এই যে এবল শব্দটা, এর সিনোনিম হলো কম্পিটেন্ট, দক্ষ, কম্পিটেন্ট, এফিশিয়েন্ট, যোগ্য, একই ধরনের শব্দ। এখানে একটি বিষয় বলি, সেটা হচ্ছে যে যে এই যে সিনোনিমগুলো, সিনোনিমগুলো কিন্তু এক্স্যাক্টলি একটা একটার একেবারে হুবহু মিল হয় না, কাছাকাছি শব্দ, মূলত এগুলো কাছাকাছি শব্দ। তো কম্পিটেন্ট হচ্ছে দক্ষ, এফিশিয়েন্টও দক্ষ, স্কিল্ড, স্কিল্ডও দক্ষ, অ্যাডেপ্ট, দক্ষ, সুটেবল, উপযুক্ত, কোয়ালিফাইড, যোগ্য, এক্সপার্ট, দক্ষ, অভিজ্ঞ। তো এই যে শব্দগুলি বললাম এইবল, এই এবলের সিনোনিম এগুলো। শব্দগুলো আমি আবার বলি যে দক্ষ কী কী হতে পারে, এই যে কম্পিটেন্ট, এফিশিয়েন্ট, স্কিল্ড, অ্যাডেপ্ট, সুটেবল, কোয়ালিফাইড, এক্সপার্ট, এইগুলো হলো এবল এর সিনোনিম। তো অ্যান্টোনিম কী হতে পারে? যে এবল অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ হচ্ছে এবল আনাবল।
1: আপনারা চলো আরবি শিখি শুনছেন, অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজানের পর। আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নাতে রাসুল। বন্ধুরা, আপনাদের আবারও ফিরিয়ে নিয়ে যাব ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। চলো ইংরেজি শিখির বাকি অংশে।
1: Unable, unfit, competent আমরা বলেছি আগে শব্দটা, তার বিপরীত শব্দ ইনকম্পিটেন্ট। কোয়ালিফাইড বলেছি আমরা আগে, এটা হচ্ছে আনকোয়ালিফাইড। স্কিল্ড বলেছি আমরা আনস্কিল্ড। তাহলে আমি আবার আবার মানে পুনরায় আমি আলোচনা করি যে এভেলের যে শব্দগুলো হলো, সিনোনিম শব্দগুলো হলো কম্পিটেন্ট, এফিশিয়েন্ট, স্কিল্ড, অ্যাডেপ্ট, সুটেবল, কোয়ালিফাইড, এক্সপার্ট। আর এর অ্যান্টিনিম অর্থাৎ বিপরীত শব্দ হলো আনএবল, আনফিট, ইনকম্পিটেন্ট, আনকোয়ালিফাইড, আনস্কিল্ড। পরের শব্দটি হলো অ্যাবলিশ। এই অ্যাবলিশ শব্দের অর্থটা আমরা বুঝি, অ্যাবলিশ শব্দের অর্থ হলো বিলোপ করা, রহিত করা, উঠিয়ে দেওয়া, অ্যাবলিশ। এটি কিন্তু একটি ভার্ব, আর এর নাউন ফর্ম হলো অ্যাবলিশন। তো ভার্ব অ্যাবলিশ, নাউন ফর্ম অ্যাবলিশন। এখন এর সিনোনিম কি কি হতে পারে আমরা দেখি। অ্যাবলিশের সিনোনিম হলো, অনুরূপ শব্দ হলো অ্যানাল। আমরা একটা কোনো আইন বা কোনো একটা নিয়ম কানুন পুরনো যেটা হয়ে গেছে আমরা অনেক সময় বাতিল করে দিই, ওটা হচ্ছে অ্যানাল করা। রিপিল, একই ধরনের শব্দ, রিপিল, আর ই পি ই এল, রিপিল, এ ডবল এন ইউ এল, অ্যানাল, রিপিল, আর ই পি ই এল, রিপিল। স্ক্রাপ, এস সি আর পি, স্ক্রাপ। এরাডিকেট, ই আর এ ডি আই সি এ টি, কোয়াশ, কিউ ইউ এ এস এস। এক্সপ্যান্স, এক্সপ্যান্স, ই এক্স পি ইউ এন জি, এক্সপ্যান্স। নালিফাই, এন ইউ ডবল এল আই এফ ওয়াই। তো এই শব্দগুলো মূলত আইনের শব্দ, এটা পার্লামেন্টের শব্দ, এই ধরনের শব্দগুলো নিয়ম কানুন, আইন, পার্লামেন্ট, এই ধরনের শব্দ। আমরা অবশ্যই বলি পার্লামেন্টটা একটা কোনো একজন পার্লামেন্টারিয়ান এমপি সাহেব একটা ই করলেন, কোনো একটি কথা বললেন, অনেক আপত্তি করলো, সেটাকে বলা হয় যে ওটা উঠিয়ে দেওয়া, ওটাকে বলা এক্সপান্স করা, এক্সপান্স করা, বাতিল করা। নালিফাই একটা আইনের শব্দ, নালিফাই, নাল, ওইটা ভার্ব হচ্ছে নালিফাই, বাতিল করা। সো তাহলে এই যে অ্যাবলিশ শব্দটা, এর যে সিনোনিম হলো অ্যানাল, রিপিল, স্ক্রাপ, এরাডিকেট, কোয়াশ, এক্সপান্স, নালিফাই। অ্যাবলিশন ভার্ব, নাউন ফর্ম হলো অ্যাবলিশন। সিনোনিমস হচ্ছে অ্যানাল, এ ডবল এন ইউ এল, অ্যানাল। শ্রোতা বন্ধুরা, এটি লিখে রাখতে হবে, লিখে না রাখলে এটা মনে রাখা যাবে না। অ্যানাল, এ ডবল এন ইউ এল, অ্যানাল, এগুলো সব কিন্তু ভার্ব। অ্যানাল, রিপিল, আর ই পি ই এল, রিপিল। স্ক্রাপ, এস সি আর এ পি, স্ক্রাপ, মানে উঠিয়ে দেওয়া, তুলে দেওয়া, আইনগতভাবে সেগুলো নিষিদ্ধ করা, এই শব্দগুলো মূলত আইনের শব্দ। এরাডিকেট, ই আর এ ডি আই সি এ টি, এরাডিকেট। কোয়াশ, কিউ ইউ এ এস এস, কোয়াশ। এক্সপান্স, ই এক্স পি ইউ এন জি, এক্সপান্স। নালিফাই, এন ইউ ডবল এল আই এফ ওয়াই, নালিফাই। তো শব্দগুলো মনে রাখতে হবে, আমি আরও একবার বলছি, কারণ শব্দ ধরে রাখা বেশ কঠিন কাজ। অ্যাবলিশ শব্দের অর্থ হলো বিলোপ করা, ভার্ব, নাউন হলো অ্যাবলিশন, সিনোনিমস হচ্ছে অ্যানাল, রিপিল, স্ক্রাপ, এরাডিকেট, কোয়াশ, এক্সপান্স, নালিফাই। এইগুলো হলো অ্যাবলিশের সিনোনিমস। আর বিপরীত শব্দ হলো রিটেইন, তুলে দেওয়ার, এটা সে ধরে রাখা, অক্ষুণ্ণ রাখা, রিটেইন। এগুলো শব্দের অ্যান্টিম হলো রিটেইন, আর ই টি এ আই এন, রিটেইন, মানে ধরে রাখা, বাতিল না করা, রিটেইন। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, অ্যাবস্টেইন শব্দটি হচ্ছে ভার্ব। তো সিনোনিম কি হতে পারে, আচ্ছা অ্যাবস্টেনশন এর একটা নাউন হতে পারে, অ্যাবস্টেনশন, অ্যাবস্টেনশন মানে বিরত থাকা, এটা ভার্ব, নাউন ফর্ম, অ্যাবস্টেইন ভার্ব, নাউন ফর্ম হলো অ্যাবস্টেনশন। সিনোনিম কি কি হতে পারে, রিফ্রেইন, বিরত থাকা, রিফিউজ, রিফিউজ মানে গ্রহণ না করা, বিরত থাকা, ডিক্লাইন, ডিক্লাইন, এই ডিক্লাইন মানে হচ্ছে বিনার সাথে না বলা। হ্যাঁ, কেউ আমাকে এক কাপ চা দিল বা সিগারেট দিল, আমি বলছি সরি, এই যে আমরা মানে এটাকে ডিক্লাইন করলাম, মানে গ্রহণ করতে অস্বীকার করা, বিনয়ের সাথে এটি ডিক্লাইন করা। কুইট, কিউ আই টি, কুইট। রিনাউন্স, শান, এস এস ইউন, শান। ফরগো, ডিসকার্ড, এগুলো হলো মূলত বিরত থাকা। এই যে বিরত থাকার যে শব্দ সিনোনিমসগুলো হলো, আমি আবার বলি, রিফ্রেইন, রিফিউজ, রিফিউজ মানে অস্বীকার করা, গ্রহণ করতে অস্বীকার করা, ডিক্লাইন, DECLINE, ডিক্লাইন, কুইট, QUIT, কুইট, বাদ দেওয়া, রিনাউন্স, রিনাউন্সও একই ধরনের শব্দ, বাদ দেওয়া, শান, SACN, শান, ফরগো, ডিসকার্ড, একই ধরনের শব্দ, যার অর্থ হল বিরত থাকা, গ্রহণ করতে অস্বীকার করা, বাদ দেওয়া, অস্বীকার, গ্রহণ করতে অস্বীকার করা, বিরত থাকা, এই শব্দগুলো মূলত এই ধরনের শব্দ। আচ্ছা, এর অ্যান্টোনিম কি হতে পারে? বিপরীত শব্দ, বিপরীত শব্দ আছে পছন্দ করা, তাহলে এগুলো অপছন্দ করা, বাদ দেওয়া, আর আছে যে অ্যান্টোনিমস হলো, আছে বিপরীত শব্দ হলো চুজ করা, পছন্দ করা, প্রেফার করা, অগ্রাধিকার দেওয়া, অপ্ট মানে কোনো কিছু গ্রহণ করা, অপ্ট, OPT, অপ্ট, এইগুলো হলো অ্যান্টোনিমস। আমি আবার বলি, অ্যাবস্টেইনের যে সিনোনিমসগুলো হলো রিফ্রেইন, রিফিউজ, ডিক্লাইন, কুইট, রিনাউন্স, শান, ফরগো, ডিসকার্ড। অ্যান্টোনিম হলো চুজ, অপ্ট, প্রেফার। পরের শব্দ যেটি, সেটা হচ্ছে অ্যাকুমিউলেট। অ্যাকুমিউলেট মানে হচ্ছে মজুদ করা, মজুদ করা। তো এই এটি একটি ভার্ব, এর নাউন ফর্ম অ্যাকুমিউলেশন, অ্যাকুমিউলেশন এসে নাউন ফর্ম। এখন এই যে অ্যাকুমিউলেট, এর সিনোনিমসগুলো কী কী সিনোনিমস হতে পারে? অ্যাকুমিউলেট, কালেক্ট, অ্যাকুমিউলেট সিনোনিম হলো কালেক্ট। তারপরে আছে অ্যামাস, AMASS, অ্যামাস, হোল্ড, পাইল আপ, গ্যাদার। আমি শব্দগুলো আবার বলি, সিনোনিমস কী কী হতে পারে, সেটা হচ্ছে কালেক্ট, অ্যামাস, হোল্ড, পাইল আপ, গ্যাদার। কালেক্ট, অ্যামাস, AMASS, অ্যামাস, হোল্ড, এই যারা মজুদারকারী এদেরকে বলে, ওই যে এদের এই শব্দটি আমরা ব্যবহার করি, হোল্ডিং, মজুদারি, হোল্ডিং, পাইল আপ, জমা করা, গাদা করা, পাইল আপ, গ্যাদার, একত্রিত করা, এগুলো হলো অ্যাকুমিউলেটের সিনোনিমস। অ্যান্টোনিমস কী হতে পারে? অ্যান্টোনিমস হলো হতে পারে, সেটা হচ্ছে যে ডিসপার্স, ছড়িয়ে দেওয়া, স্ক্যাটারও একই ধরনের শব্দ, ছড়িয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট, বন্টন করা। তাহলে ঠিক বিভিন্ন শব্দ হলো ডিসপার্স, স্ক্যাটার, ডিস্ট্রিবিউট। পরের শব্দটি হলো অ্যাকনলেজ, অ্যাকনলেজ স্বীকার করা বা গ্রহণ করা, অ্যাকনলেজ, অ্যাকনলেজ সিনোনিম, অ্যাকনলেজ এর নাউন কী হতে পারে? এটা হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট। সিনোনিমস কী হতে পারে? সিনোনিমস হলো অ্যাডমিট, স্বীকার করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, এন্ডোর্স, একই ধরনের শব্দ, সমর্থন করা, গ্রান্ট, মঞ্জুর করা। তো শব্দগুলো হলো, আমি আরেকবার বলি, অ্যাকনলেজের অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট। আর বিপরীত শব্দ হলো ডিনাই বা রিজেক্ট, ডিনাই বা রিজেক্ট। শব্দগুলো আমি আবার বলি, যে অ্যাকনলেজ, অ্যাকনলেজের আছে আছে স্বীকার করা বা গ্রহণ করা, নাউন ফর্ম হলো অ্যাকনলেজমেন্ট, সিনোনিমস হলো অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট। অ্যাডমিট, অ্যাকসেপ্ট, এন্ডোর্স, গ্রান্ট, এগুলো হলো সিনোনিমস। আর অ্যান্টোনিমস হলো ডিনাই, রিজেক্ট, অস্বীকার করা, রিজেক্ট করা, বাতিল করে দেওয়া। এরপরে শব্দটি হলো অ্যাকমপ্লিস, অ্যাকমপ্লিস মানে খারাপ কাজে সহায়তাকারী, কোনো একটা খারাপ কাজ সংগঠিত যে সহায়তা করে সেই তাকে আমরা অ্যাকমপ্লিস বলি, অ্যাকমপ্লিস মূলত কোনো খারাপ কাজের অংশীদার যে তাকে আমরা অ্যাকমপ্লিস বলি। তো এটা নাউন, সিনোনিমস কী কী হতে পারে? কোলাবোরেটর, কোনো একটা খারাপ কাজ হয়েছে, কোনো ধরনের খুনকারী হতে পারে, লুটপাট হতে পারে, বড় ধরনের কোনো যুদ্ধ বিগ্রহে যে সহায়তাকারী যারা খারাপ কাজে সাহায্য করেছে তাদেরকে আমরা কোলাবোরেটর বলি, কোলাবোরেটর, COLLABORATOR, কোলাবোরেটর। আচ্ছা, আর কী হতে পারে সিনোনিমস? অ্যাবেটার, ABET, অ্যাবেটার। কোহোল্ট, COHORT, কোহোল্ট। আর হচ্ছে অ্যাক্সেসরি, ACCESSORY, অ্যাক্সেসরি। শব্দগুলো আমি আবার বলি, অ্যাকমপ্লিস, ACCOMPLIC, ACCOMPLIC, অ্যাকমপ্লিস হচ্ছে যে খারাপ কাজে যারা সহায়তা করে, সাহায্যকারী, তাদেরকে অ্যাকমপ্লিস বলা হয়। এর সিনোনিম হলো কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোল্ট, অ্যাক্সেসরি। অ্যান্টোনিম কেতে পারে, তাহলে আছে যে এই খারাপ কাজে এগুলো যারা সহায়তা করে তাদেরকে বলা হয়। অ্যান্টোনিম হচ্ছে প্রতিদ্বন্দ্বী, রাইভাল, অ্যান্টাগনিস্ট, রাইভাল অ্যান্টাগনিস্ট, রাইভাল প্রতিদ্বন্দ্বী, অ্যান্টাগনিস্ট হচ্ছে প্রতিপক্ষ, অ্যান্টাগনিস্ট হচ্ছে প্রতিপক্ষ, রাইভাল অ্যান্টাগনিস্ট। সিনোনিম আমি আরেকবার বলি, কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোর্ট, অ্যাক্সেসরি। কোলাবোরেটর, অ্যাবেটার, কোহোর্ট, অ্যাক্সেসরি, এগুলো হলো অ্যাকমপ্লিসের সিনোনিমস। অ্যান্টোনিমস হলো রাইভাল অ্যান্টাগনিস্ট। এরপরে যে শব্দটি সেটি হচ্ছে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট, এ ডি ই কিউ ইউ এ টি, অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ, পর্যাপ্ত, অ্যাডিকুয়েট হচ্ছে পর্যাপ্ত, অ্যাজেক্টিভ। এর নাউন কি? অ্যাডিকুয়েসি, অ্যাডিকুয়েসি হলো নাউন ফর্ম। তো সিনোনিম কি? সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট পর্যাপ্ত, এর সিনোনিম হলো সাফিসিয়েন্ট, এনাফ, প্লেন্টি, সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি। আমরা এনাফ বলি, এনাফ না, শুধু হচ্ছে ইনাফ, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি, এগুলো হলো সিনোনিমস। অ্যান্টোনিমস হলো অ্যাডিকুয়েটের বিপরীত শব্দ হলো ইনঅ্যাডিকুয়েট, এট ইন লাগাই দিলে বিপরীত শব্দ হয়ে গেল, অ্যাডিকুয়েট ইনঅ্যাডিকুয়েট, সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট। তো এ হলো অ্যান্টোনিমস। আমি আবার বলি, অ্যাডিকুয়েট শব্দটি অ্যাজেক্টিভ, পর্যাপ্ত বা প্রচুর, অ্যাডিকুয়েট। নাউন ফর্ম হলো অ্যাডিকুয়েসি, সিনোনিমস হলো সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি, সাফিসিয়েন্ট, ইনাফ, প্লেন্টি। সাফিসিয়েন্ট এস ইউ ডাবল এফ আই সি আই এন টি, সাফিসিয়েন্ট, ইনাফ ইএনও ইউ জি আই সি ইনাফ, আর একটা হচ্ছে প্লেন্টি, প্রাচুর্য, পর্যাপ্ত, প্লেন্টি। অ্যান্টোনিম হলো ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট। পরের শব্দটি হচ্ছে অ্যাডভার্স, অ্যাডভার্সে প্রতিকূল, মানে খারাপ অবস্থা যেটা, অ্যাডভার্স অ্যাজেক্টিভ ফর্ম। নাউন ফর্ম হলো অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, অ্যাডভার্স প্রতিকূল, নাউন হলো অ্যাডভার্সিটি, প্রতিকূলতা। সিনোনিমস, সিনোনিমস হচ্ছে কন্ট্রারি, সিওএন টি আর এ আর ওয়াই, কন্ট্রারি, হোস্টাইল, কন্ট্রারি মানে প্রতিকূল, হোস্টাইল মানে শত্রু, ভাবাপন্ন, হোস্টাইল, কন্ট্রারি, হোস্টাইল, ডিজাস্ট্রাস, ডিজাস্ট্রাস, ডিজাস্টার মানে বিপদ, বিপদ বা কোনো ঝুঁকি, ডিজাস্টার, ওটার অ্যাজেক্টিভ ফর্ম ডিজাস্ট্রাস, আনলাকি, আর আছে আনফেভারেবল। এগুলো সবই যে অ্যাডভার্সের সিনোনিম, কারণ আমি অ্যাডভার্স শব্দের অর্থ হলো প্রতিকূল, আর তার সিনোনিমস হলো কন্ট্রারি, হোস্টাইল, ডিজাস্ট্রাস, আনলাকি, আনফেভারেবল। আর অ্যান্টোনিম, অ্যান্টোনিমসে ওই যে আগে বললাম আনফেভারেবল, আর বিপরীত শব্দ হচ্ছে ফেভারেবল, প্রতিকূল, আর তার বাংলা হলো অনুকূল, ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি, ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি, এগুলো হলো অ্যান্টোনিমস। তো আমি শব্দটি আবার বলি, সিনোনিমসের অনুরূপ শব্দ হলো সিনোনিমস, মানে অনুরূপ শব্দ হচ্ছে কন্ট্রারি, হোস্টাইল, ডিজাস্ট্রাস, আনলাকি, আনফেভারেবল। আর অ্যান্টোনিমস হচ্ছে বিপরীত শব্দ হলো ফেভারেবল, বেনিফিশিয়াল, ফ্রেন্ডলি। পরের শব্দটি হলো অ্যালার্মিং, মানে ভীতিকর, অ্যালার্মিং শব্দটি অ্যাজেক্টিভ ফর্ম, ভীতিকর অ্যাজেক্টিভ ফর্ম। আর সিনোনিম কি হতে পারে? সিনোনিম হতে পারে হচ্ছে টেরিবল, ওমিনাস, স্ক্যারি, এস সি আর ও স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, শকিং, অ্যাপালিং, গ্রুসাম। সিনোনিম গ্রুসাম আবার বলি, শ্রোতা বন্ধুরা একটা দিন মনে রাখতে হবে যে এই ভোকাবুলারি শেখাটা বেশ কঠিন কাজ, তো এটা বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পরে এগুলো শেখা সহজ হয়ে যাবে। আর ভোকাবুলারি যদি সমৃদ্ধ না হয়, সমৃদ্ধ না হলে কিন্তু ভালো ইংলিশ বলা যায় না। ভালো ইংলিশ বলতে গেলে সেটা অবশ্যই অবশ্যই একটা মানে বড় ধরনের একটা শব্দ ভাণ্ডার থাকতে হবে, এবং তার জন্য মুখস্ত করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো তাহলে সে যে অ্যালার্মিং আছে ভীতিকর, তো যেমন বলি অ্যালার্মিং সিচুয়েশান, ভীতিকর একটা অবস্থা, অ্যালার্মিং সিচুয়েশান। তো তাহলে সে সিনোনিম হলো টেরিবল, ওমিনাস, স্ক্যারি, ওমিনাস ও এম আই এন ও ইয়েস, স্ক্যারি এস সি আর ও স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, হরিফাই থেকে হরিফাইং, শকিং এস এস ও সি কে আই এনজি, শকিং, অ্যাপালিং এ ডবল পি এ এল আই এনজি, অ্যাপালিং, আর একটা হচ্ছে গ্রুসাম জি আর ইউ গুরু এস ও এম, গ্রুসাম, টেরিবল, ওমিনাস, স্ক্যারি, ফিয়ারফুল, হরিফাইং, শকিং, গ্রুসাম অ্যাপালিং। আর বিপরীত শব্দ হলো কমফোর্টিং, সুতিং। তাহলে এগুলো আছে ভয়ঙ্কর, ভীতিকর, আর এটা আছে আনন্দ ঘন, প্লিজিং। হ্যাঁ, কমফোর্টিং, সুতিং, রিল্যাক্সিং, প্যাসিফাইং, ট্যাঙ্কুলাইজিং। তা একটা আছে ভীতিকর, আর একটা আছে আনন্দ ঘন। আছে কমফোর্টিং, সুতিং, SOOTING, সুতিং, রিল্যাক্সিং, RLAX রিল্যাক্সিং। তারপরে আছে প্যাসিফাইং, PACIFYING প্যাসিফাইং, প্যাসিফাইনের শান্ত করা, তারা জিটিভ প্যাসিফাইং। ট্র্যাঙ্কুলাইজিং, ট্র্যাঙ্কুলাইজিং, এগুলো হলো অ্যান্টোনিম। তা আমি শব্দগুলো আবার বলি। অ্যালার্মিং আছে ভীতিকর, আতঙ্কজনক, আতঙ্কজনক। এর সিনোনিম হলো টেরিবল, TERRIBLE টেরিবল। ওমিনাস, OMINOS ওমিনাস। স্কেয়ারি, SCARY স্কেয়ারি, ফিয়ারফুল, FEARFUL ফিয়ারফুল। হরিফাইং, HORRIFYING হরিফাইং। শকিং, অ্যাপালিং, গ্রুসাম। এগুলো হলো এই অ্যালার্মিংয়ের সিনোনিম। অ্যান্টোনিমগুলো হলো কমফোর্টিং, সুতিং, সুতিং, রিল্যাক্সিং, ট্র্যাঙ্কুলাইজিং, স্পেসিফাইং। এরপরের যে শব্দটি হলো আকর্ষণ করা, আকর্ষণ, অ্যালিউর। অ্যালিউর হচ্ছে আকর্ষণ করা বা প্রলুব্ধ করা। অ্যালিউর, ALLUR, অ্যালিউর, আকর্ষণ করা বা প্রলুব্ধ করা। তো সিনোনিম হতে পারে সে অ্যাট্রাক্ট। কোক্স, CUX, কোক্স। এনটিস, ENTIC এনটিস। এন সিনিয়র, এখানে একটু বলার দরকার, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা ইয়ার থাকে, একটা অন্তর্নিহিত একটি অর্থ থাকে, মানে সেটা নেগেটিভ বা সেটা পজিটিভ বা বিশেষ কোনো অর্থ ইঙ্গিত করে। প্রত্যেক সময় এটা অ্যানোটেশন থাকে, একটা ইঙ্গিত বহতা থাকে। এই যে অ্যালোর শব্দটা আকর্ষণ করে, এটা কিন্তু নেতিবাচক অর্থে, এটা খারাপ কিছু। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো অ্যালিউরটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারাপ কিছু আমরা বুঝি। তো এই সিনোনিমস হচ্ছে অ্যাট্রাক্ট, কোক্স, COX, কোক্স, এনটিস, ENTIC এনটিস, এনসেনিয়ার, সিডিউস, টেম্পট। অ্যাট্রাক্ট, কোক্স, COX, কোক্স, এনটিস, ENTIC এনটিস, এনসেনিয়ার। যে এনসেনিয়ার শব্দটি বললাম, সেনিয়ার মানে হচ্ছে ফাঁদ, আর এনসেনিয়ার মানে ফাঁদে ফেলা। সিডিউস, সিডিউসের প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা অর্থ, এক্স্যাক্টলি প্রত্যেক একটি শব্দ আরেকটির সাথে হুবহু কিন্তু এক না। সিনোনিমগুলো, দুটো সিনোনিম কখনো এক না। এই সিডিউস, সিডিউস একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়, কাউকে ফুসলিয়ে নিয়ে যাওয়া, সিডিউস। তার প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, যদিও আমরা কাছাকাছি অনুরূপ শব্দ, তথাপি এর মধ্যে পার্থক্য রয়ে গেছে। শব্দগুলো আবার বলি, অ্যাট্রাক্ট, কোক্স, এনটিস, ENTIC এনটিস, এনসিনিয়ার, সিডিউস, এসিডিউস, সিডিউস, টেম্পট, TEMPT টেম্পট, আকর্ষণ করা। তো এগুলো হলো মূলত এই যে অ্যালাউর, অ্যালিউর, অ্যালিউর সিনোনিম, আকর্ষণ করা। তো এইগুলো, এরপরে যে শব্দটা, সে শব্দটা আছে অ্যামালগামেট। অ্যামালগামেট আছে মিশ্রিত করা, এটা ভার্ব। এর নাউন ফর্ম হলো অ্যামালগামেশন। সিনোনিম কী হতে পারে? এই যে বললাম যে মিশ্রিত করা, একত্রিত করা, ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, মিক্স, ব্লেন্ড। ওই যে ব্লেন্ডার বলে না আমরা, একটা মেশিন আছে ব্লেন্ডার, তো ওইটা আছে, যে ওইটা আছে নাউন ফর্ম, আর এটা ব্লেন্ডটা আছে ভার্ব ফর্ম, অ্যামালগামেট আছে ভার্ব ফর্ম। সিনোনিম অনুরূপ শব্দ, সাথে মধ্যে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যখন একটা ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করবো তখন পার্টস পিস কিন্তু ঠিক থাকতে হবে। যদি অ্যামালগাম মূল শব্দটা আছে ভার্ব, কাজে সিনোনিমসগুলো অবশ্যই অবশ্যই ভার্ব হতে হবে। তো সিনোনিমস আছে ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, মিক্স। ব্লেন্ড, কম্বাইন, মিঙ্গল, MINGL, মিঙ্গল, মিক্স, এগুলো হলো সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে আলাদা করা, একত্রিত করা, আলাদা করা, সেপারেট। SBOR শব্দ, সেপারেট, আলাদা করা, আইসোলেট, সেপারেট বা আইসোলেট। এরপরে শব্দটা হচ্ছে অ্যানেক্স। অ্যানেক্স হচ্ছে সংযুক্ত করা বা দখল করা। অ্যানেক্স শব্দের অর্থ হলো সংযুক্ত করা, দখল করা, এই ধরনের শব্দ অ্যানেক্স। এর নাউন ফর্ম অ্যানেক্সেশন, অ্যানেক্সেশন নাউন ফর্ম। সিনোনিম, সিনোনিম হচ্ছে অ্যাটাস, ALT আছে অ্যাটাস, কানেক্ট, COOUNECT, কানেক্ট, অ্যাটাস, কানেক্ট, জয়েন, ট্যাগ, ট্যাগ করা। হ্যাঁ, একটার সাথে একটা লাগিয়ে দেওয়া, ট্যাগ করা, অকুপাই, দখল করা। তো সংযুক্ত করা বা দখল করা হচ্ছে এর যে শব্দটি আমরা বলি সেটা হচ্ছে অ্যানেক্স, নাউন ফর্ম হচ্ছে অ্যানেক্সেশন। সিনোনিমস হলো অ্যাটাচ, কানেক্ট, জয়েন, ট্যাগ, অকুপাই, সিনোনিম। এইগুলো হলো অ্যানেক্সের সিনোনিমস। আমি আবার বলি শব্দগুলো, যে সিনোনিমস আছে অ্যাটাচ, এ ডবল টি এস এস, অ্যাটাচ, কানেক্ট, জয়েন, ট্যাগ, অকুপাই। অ্যাটাচ করা, কানেক্ট করা, জয়েন করা, এগুলো সব একই ধরনের শব্দ, কিন্তু আমি আগে বলেছি যে শব্দগুলোর মধ্যে কিছু না কিছু তফাত আছে, পার্থক্য আছে। পরে যে শব্দটা সেটা হচ্ছে অ্যানাউন্স, ঘোষণা দেওয়া। তো এটি ভার্ব, এর নাউন ফর্ম হলো অ্যানাউন্সমেন্ট, নাউন ফর্ম। সিনোনিম কি হতে পারে অ্যানাউন্সের? ডিক্লেয়ার করা, প্রোক্লেইম, ঘোষণা করা, নোটিফাই, নোটিশ দেওয়া, নোটিফাই করা, অ্যাডভার্টাইজ করা, ব্রডকাস্ট করা, এগুলো কাছাকাছি শব্দ। অ্যানাউন্সের কাছাকাছি শব্দগুলো এগুলো, ব্রডকাস্ট, ডিক্লেয়ার, প্রোক্লেইম, নোটিফাই, অ্যাডভার্টাইজ, কাছাকাছি শব্দগুলো। তো এইগুলো হলো, আমি আবার বলি অ্যানাউন্স। অনেকে ভুল করে বলে অ্যালাউন্স, অ্যালাউন্স না, অ্যানাউন্স। তো অ্যালাউন্স কিন্তু ভিন্ন শব্দ, অ্যানাউন্স ঘোষণা দেওয়া। সিনোনিমস ডিক্লেয়ার, প্রোক্লেইম, নোটিফাই, অ্যাডভার্টাইজ, ব্রডকাস্ট। অ্যাপাল একটি শব্দ, অ্যাপাল মানে আছে হতবাক করা, এ ডবল পি এল, অ্যাপাল, হতবাক করা, বিস্মিত করা, অ্যাপাল ভার্ব। এ সিনোনিমস হলো ফ্রাইটেন, ফ্রাইটেন, এফ আর আই জি এইচ টি এন, ফ্রাইটেন, ভীত করা, ভীত সন্ত্রস্ত করা। হরিফাই, এইচ ও ডবল আর আই এফ আই, হরিফাই। স্কেয়ার, এস সি এ আর, স্কেয়ার, শক, এস এইচ ও সি কে, শক, ডিসগাস্ট, এগুলো হচ্ছে সিনোনিমস। ফ্রাইটেন, হরিফাই, স্কেয়ার, শক, ডিসগাস্ট। অ্যাপাল এর অর্থ হলো হতবাক করা, বিস্মিত করা। এটা আগে আমি বলেছি যে প্রত্যেকটা শব্দের কিন্তু একটা কনোটেশনস থাকে। তো এইগুলো হচ্ছে, এই যে হতবাক করা মানে নেগেটিভ অর্থে বিস্মিত হওয়া, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে নেগেটিভ অর্থে। তো এই যে ফ্রাইটেন, হ্যাঁ, ফ্রাইটেন ভার্ব, এগুলো সব কিন্তু ভার্ব। আমি আগে বলেছি যে আমাদের যে শব্দের আমরা সিনোনিম ব্যবহার করি, অবশ্যই সেটা পার্টস উইসের মিল থাকতে হবে। অ্যাপাল শব্দটা ভার্ব, সুতরাং যে সিনোনিমগুলো আমরা ব্যবহার করব সেটি অবশ্যই অবশ্যই সেটি ভার্ব হবে। তো ভার্বগুলো হলো ফ্রাইটেন, হরিফাই, এইস ও ডবল আর আই এফ আই, হরিফাই, স্কেয়ার, শক, আর সে ডিসগাস্ট, এগুলো হলো সিনোনিমস। অ্যাপিস শব্দ অর্থ হলো শান্ত করা, অ্যাপিস, এ ডাবল পি ই এস, অ্যাপিস, শান্ত করা, শান্ত করা। এ সিনোনিমস হচ্ছে প্যাসিফাই, শান্ত করা, পি এস সি আই এফ ওয়াই, প্যাসিফাই, কাম, সি এল এম, কাম, কাম মানে শান্ত করা। মিটিগেট, প্রশমিত করা, এম আই টি আই জি এ টি, মিটিগেট। প্রোপিশিয়েট, পি আর ও পি আই টি আই এ টি, প্রোপিশিয়েট, এইগুলো হলো অ্যাপিসের সিনোনিম। তো আমি আবার সিনোনিমসগুলো আবার বলি, প্যাসিফাই, কাম, মিটিগেট, প্রোপিশিয়েট। আরেকটি শব্দ হতে পারে কুল, কুল ডাউন করা, বা কাম ডাউন, আমরা কাম বলি কিন্তু কাম ডাউনও হতে পারে। প্যাসিফাই, কাম বা কাম ডাউন, মিটিগেট, প্রোপিশিয়েট, কুল, এগুলো হলো শান্ত করা সিনোনিমস। অ্যান্টোনিমস হলো অ্যাগ্রাভেট, মানে খারাপের দিকে যাওয়া, মানে কোনো খারাপ একটা জিনিস আরও বেশি খারাপের দিকে যাওয়া, সেটা হচ্ছে অ্যাগ্রাভেট, এটা হচ্ছে অ্যান্টোনিম। পরের শব্দটি হলো আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম। আর্টিফিশিয়াল শব্দটি কিন্তু অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। তো সিনোনিমস কী করতে পারে আর্টিফিশিয়াল? সিনোনিমস হচ্ছে আনন্যাচারাল, অস্বাভাবিক, কৃত্রিম জিনিস কিন্তু অস্বাভাবিক, আনন্যাচারাল। ফেইক, ফেক মানে হচ্ছে আক্ষরিক করতে হচ্ছে ভুয়া, বোগাস, আনরিয়েল, কনকক্টেড, ফ্যাব্রিকেটেড। আমরা একটা নিউজকে যখন বলি মানে সঠিক না, তখন এটাকে বলি ফেক কিংবা ফ্যাব্রিকেটেড, বানিয়ে বলা, কনকক্টেড, আনরিয়েল, আনন্যাচারাল। তো শব্দগুলো হলো এই কৃত্রিম, কৃত্রিমের এই কাছাকাছি শব্দগুলো, যদিও একটি।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনলেন। পরিচালনা করলেন প্রফেসর ইকবাল হোসেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আবহাওয়া খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী, নেত্রকোনা ও চাঁদপুরে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:75% এবং সন্ধে 6:97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:43 এবং অস্ত যাবে 6:08। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for Dinlar River Ports Valley till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now focus for the entire country valid till 6 PM tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporary gust may be expected over more places of Rangpur, Rajshahi, Mohammedsingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions. Besides this, moderate type of heavy shower is expected over some places of the country. Day and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today, the highest temperature of the country was 35.5 degrees Celsius in Netrokona and Chandpur, and the lowest was 24.2 degrees Celsius in Sylhet and Bandarban. The temperature of Dhaka was recorded maximum 33.4 degrees Celsius and minimum 27.2 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 75% and at 6 p.m. was 97%. The sun rises over Dhaka tomorrow at 5:43 a.m. and the sun sets at 6:08 p.m. And that is the end of our weather report for this time.

0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ শুনলেন আবহাওয়া বার্তা, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। অনুতাপে পাপ খণ্ডায়, আর অহমিকায় পুণ্যখণ্ড হয়। বিনয় এমন সম্পদ যা দেখে কেউ হিংসা করতে পারে না। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। ভদ্রলোক সেই, বড় সেই, যে সত্যের সাধক, যে মানুষকে সমাদর করে, চরিত্রে মহৎ কাজ করে এবং যার কাজ গৌরবময়। জ্ঞানীর মাথা বিনীত সতত, ফল ভারে শাখা যত থাকে নত। যে দেশে গুণের সমাদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। প্রতিভা সবারই আছে, কিন্তু আপনি যদি একটি মাছকে গাছে চড়ার সক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে সে নিজেকে অথর্ব ভেবেই জীবন পার করে দেবে। সবার সঙ্গে যে তাল মিলিয়ে কথা বলে, সে ব্যক্তিত্বহীন। ঋণ করলে আত্মার স্বাধীনতা নষ্ট হয়। উপকার করবার ইচ্ছেটাই সব নয়, উপকার করার পন্থাটা জানাও আবশ্যক। স্বাধীনতা বলতে ভালো কাজ করার স্বাধীনতাকে বোঝায় না, উশৃঙ্খলতাকে নয়। যার যোগ্যতা যত কম, তার আড়ম্বর তত বেশি। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়। যা তুমি আজ করতে পারো, তা কখনো আগামীকালের জন্য ফেলে রেখো না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। শিল্পী রুনা লায়লা, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, গ্যাস, বিদ্যুৎ ও ফার্নেস অয়েল সংকটের মধ্যে বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড বাকেশি স্থাপিত 1 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, বাড়ির ছাদ থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গায় যেখানে সুযোগ আছে সেখানে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট 10.50 টাকা হারে মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়েছে সরকার। তিনি আরও বলেন, সৌর বিদ্যুৎ প্রাকৃতিক শক্তির উৎস, বর্তমান জ্বালানি সংকটের বাস্তবতায় এর ব্যবহার বাড়ানো জরুরি। এজন্য সাধারণ মানুষকে সৌর বিদ্যুৎ স্থাপনে উৎসাহিত করছে সরকার। 1% সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাকেশি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি সভাপতিত্বে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ম্যাজিস্ট্রেট বিতান কুমার মণ্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা শহরের পৃথক একটি সৌন্দর্য ছিল যা আমরা হারিয়ে ফেলেছি। এই সুন্দর শহর গড়ে তুলতে নতুনভাবে কাজ শুরু করতে হবে। সেক্ষেত্রে যার যে ভূমিকা আছে তা সঠিকভাবে পালন করতে হবে। অপচয় এবং দুর্নীতি রোধ করা সম্ভব হলে খুলনাকে আবারও একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলা অনেক সহজ হবে। তিনি আজ নগরীর সিএসএস আফা সেন্টার আয়োজিত ক্লাইমেট রিজিলিয়েন্স স্ট্র্যাটেজি ফর খুলনা সিটি শীর্ষক এক কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, সবকিছুর মালিক রাষ্ট্র তথা জনগণ, তাই সকল সংস্থার সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে, কাজ করতে হবে, তবেই এ শহরকে একটি সুন্দর ও নান্দনিক শহরে পরিণত করা সম্ভব হবে। কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বারের সভাপতিতে কেসির প্রধান নির্বাহী কর্মকর্তা সহ কেডিএ খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত অধিদপ্তর, কেএমপি ট্রাফিক বিভাগ, স্থাপত্য ইনস্টিটিউট বাংলাদেশ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, গ্রন্থাগারিক, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত পরিচালকদের অংশগ্রহণে প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা সমারোহের উপর এক পর্যালোচনা সভা আজ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের আওতায় বিভিন্ন ভবনের নকশা, প্রাক্কলন ও ভবন ভিত্তিক বিস্তারিত বিবরণ উপস্থাপন করা হয়। এছাড়া কেন্দ্রীয় গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংযোজন, ন্যানো সহ বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণার ক্ষেত্রে সৃষ্টির পরিকল্পনাও তুলে ধরা হয়। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নারীদের সার্বিক ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে 1978 সালের এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। খুলনায় জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে খুলনা প্রেস ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনায়েতে প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন প্রধান বক্তা ছিলেন। খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে মহিলা দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। মেহেরপুর সদর উপজেলা হলরুমে আজ 10 দিনব্যাপী বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে পেশাভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে পাবনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় সোনালী ব্যাংকের দৌলতপুর শাখায় আর্থিক অনিয়মের মামলায় ব্যাংকের সাবেক 6 কর্মকর্তা কর্মচারী ও 1 ব্যবসায়ীকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সবাইকে 1,63,71,752 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদেরকে আরও 2 বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে। খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আজ এই রায় দেন। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের সেমিফাইনাল খেলায় রিশখালী ফুটবল একাদশ 2-1 গোলে ভয়না ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষ আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল 8:10 বাংলায়।
2: সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
3: প্রিয় শ্রোতা, আজ 25 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আকাশে শুভ্র সাদা মেঘ এবং প্রকৃতিতে শুভ্র কাশফুল আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। সকলকে শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সফলতার কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরো আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরো বেশি সম্পৃক্ত করা যায় সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠান জুড়ে উপস্থাপক হিসেবে আপনাদের সাথে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
4: এবং আমি হালিমা তোসামিয়া। কৃষি সমৃদ্ধি, এই কথার সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যতের স্বপ্ন। কৃষি মানেই শুধু ধান, সবজি বা ফলের চাষ নয়, আধুনিক কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সম্ভাবনার ময় উদ্যোগ। এর মধ্যে মাশরুম চাষ হতে পারে আত্মকর্মসংস্থানের একটি সহজ ও লাভজনক মাধ্যম। প্রিয় শ্রোতা, অল্প জায়গা এবং তুলনামূলক কম পুঁজি স্বল্প সময় উৎপাদনের সুযোগ থাকায় তরুণ ও নারীদের জন্য মাশরুম চাষ হতে পারে আয়ের নতুন পথ। তবে সফলতার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, পরিচ্ছন্ন পরিবেশ, উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতা এবং নিয়মিত পরিচর্যা। তাই চাকরির অপেক্ষায় না থেকে দক্ষতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে মাশরুম চাষের মাধ্যমে তৈরি করা সম্ভব নিজের কর্মসংস্থান।
3: প্রিয় শ্রোতা, আপনারা ইতোমধ্যেই বুঝে গিয়েছেন আমাদের আজকের বিষয়। আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব মাশরুম চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান এই বিষয়ে। প্রিয় শ্রোতা, প্রতিপর্বের ন্যায় আজকেও আমাদের আলোচনার মধ্য থেকে আপনাদের জন্য থাকবে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত 2 জন, অর্থাৎ ইমেইল থেকে 1 জন এবং ডাকযোগে প্রেরিত চিঠির মধ্য থেকে নির্বাচিত 1 জন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
4: যাক কাফি, অনেক কথাই তো হলো, তো চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
3: হ্যাঁ, চলো শুনে আসি, যেন আমাদের কৃষক ভাইরা তাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন।
5: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছে আমি শাহেদ মাহমুদ
6: এবং আমি ইফাত মার্জানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস ও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
5: প্রিয় শ্রোতা, এই সপ্তাহে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং রাজশাহীতে। রংপুর এবং সিলেটেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে বরিশাল, ঢাকা এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি হতে পারে। খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে।
6: প্রিয় আমন চাষী ভাইয়েরা, আমন ধানে এখন কুশি ছাড়া অবস্থায় রয়েছে। এই সময় গাছে যথাযথ বৃদ্ধির জন্য পানি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তাই মাঠে 5-7 সেন্টিমিটারের মতো হালকা পানি ধরে রাখুন। তবে অতিরিক্ত বর্ষণের ফলে ক্ষেত ডুবে গেলে বা পানি বেশি জমলে তা বের করে দিতে হবে। মনে রাখতে হবে যে কোনো ধরনের বালাইনাশক স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই বৃষ্টিপাতের পরে স্প্রে করুন।
5: এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কিছু কিছু ক্ষতিকর পোকা বা রোগের উপদ্রব হতে পারে। বিশেষ করে চুঙ্গি পোকা ধানের পাতা কেটে চোঙ বাঙিয়ে ফেলতে পারে। আর যেসব কৃষক ভাইরা নতুন বীজ থেকে চারা তৈরি করেছেন তাদের ধানের গোড়া পচা রোগ ধরতে পারে।
6: যেসব কৃষক ভাইদের আউশ ধান এখন কাটা কিংবা পরিপক্ক অবস্থায় এসেছে, তারা ফসল কাটার অন্তত 15 দিন আগেই জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করুন।
5: আগাম শীতকালীন শাকসবজির চারা যেন বর্ষার পানিতে পচে না যায় সেজন্য মূল জমিতে রোপণের আগেই মাটি শোধন করে নিতে হবে। সবজি ক্ষেতে সবসময় পানিমুক্ত রাখুন এবং টানা বৃষ্টির সময় সেচ প্রদান এবং ওষুধ ছেটানো থেকে বিরত থাকুন।
6: যে কোনো প্রয়োজনে আপনার আপনারা মোবাইল ফোনে কৃষি ও মৎস্য সংক্রান্ত সেবার জন্য 16123 এবং প্রাণী সম্পদ সংক্রান্ত সেবার জন্য 16358 এই নম্বরে যোগাযোগ করুন। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা।
3: প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা। অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ ফেরদৌস আহমেদ, উপপরিচালক মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
7: ধন্যবাদ আপনাকে।
4: ডক্টর ফেরদৌস, প্রথমেই যদি আপনার কাছে আসি, যে আমরা বর্তমানে শুনছি মাশরুমের কথা, তো এই মাশরুমটা আসলে কি এবং মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে যদি একটু আপনি সংক্ষেপে বলতেন।
7: আসলে মাশরুমটা কি, মাশরুম হলো এক ধরনের ছত্রাক, এটি খাবার উপযোগী ছত্রাক। এখান থেকে আমরা অত্যন্ত পুষ্টি এবং ঔষধিগুণ সমৃদ্ধ খাবার পেয়ে থাকি। মাশরুম সারা বিশ্বে একটি পরিচিত খাবার, আমাদের দেশেও এখন এটি জনপ্রিয় হচ্ছে। মাশরুম এর মধ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে। মাশরুম একটি প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, এখানে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি থাকে, যেটি অন্য অনেক খাদ্যেই এটি পাওয়া যায় না। পুষ্টি উপাদানের পাশাপাশি বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে বিভিন্ন ধরনের, যার কারণে এটি বিভিন্ন রোগের জন্য উপকারী হিসেবে কাজ করে। এজন্য আমরা বলতে পারি যে মাশরুম একটি পুষ্টি এবং ঔষধি গুণ সমৃদ্ধ একটি খাবার।
4: এই কারণে কি মাশরুমের এত গুরুত্ব বাড়ছে?
7: জি, মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে, তারা স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানছে, যার জন্য মাশরুম সম্পর্কে তারা অনেক বেশি আগ্রহী এবং মাশরুমের ভোক্তা দিন দিন বেড়েই চলেছে।
3: জি ডক্টর ফেরদৌস, আপনি যেমনটা বলছিলেন মানে মাশরুম কতটুকু পুষ্টিগুণ সমৃদ্ধ, এবার যদি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই মাশরুম চাষের গুরুত্ব বা সম্ভাবনা কতটুকু রয়েছে?
7: বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম অত্যন্ত সম্ভাবনাময় একটি ফসল। তার কারণ বাংলাদেশ একটি অতি ঘনবসতিপূর্ণ একটি দেশ, এখানে আবাদী জমির পরিমাণ অনেক কম। মাশরুম যেহেতু ঘরের ভিতরে চাষ করা লাগে, যার জন্য এটি কিন্তু আমাদের আবাদী জমির সাথে কোনো কম্পিটিশনে যায় না। এটি আমাদের যে সমস্ত পতিত জায়গা আছে সেখানেই কিন্তু আমরা ঘর উঠিয়ে সেখানে আমরা মাশরুম চাষ করতে পারি। এই ঘরের মধ্যে চাষ করার কারণে বিশেষ করে মহিলাদের জন্য মাশরুম চাষে এগিয়ে আসা খুবই সহজ হয়ে গেছে। মাশরুম সহজেই একজন মহিলা বাড়িতে তার ঘরের ভিতরে মাশরুম চাষ করতে পারে।
3: আচ্ছা, আর একটু যদি জানতে চাই, বাংলাদেশে আসলে মাশরুমের কোন জাতটা বেশি চাষ করা হয়?
7: বাংলাদেশে মূলত ওয়েস্টার মাশরুম চাষ বেশি করা হয়। তার কারণ হলো বাংলাদেশের আবহাওয়ার সাথে ওয়েস্টার মাশরুমটা বেশি মানানসই। সাধারণভাবে আমরা যে কোনো জায়গায় ওয়েস্টার মাশরুম চাষ করতে পারি, এর জন্য কোনো নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, যার জন্য ওয়েস্টার মাশরুম বাংলাদেশে বেশি চাষ হয়।
4: আচ্ছা, আপনি যেরকমটা বলছিলেন যে বাংলাদেশে বর্তমানে মাশরুম ঘরের মধ্যেই চাষ করা যায়, তো আপনি যদি একটু বলতেন যে এই মাশরুম চাষে আসলে আত্মকর্মসংস্থান যেটা আমরা বলি সেটার সুযোগটা কিরকম?
7: মাশরুম চাষের মাধ্যমে আমরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি। তার কারণ হলো যে মাশরুম একটি উচ্চ মূল্যের ফসল, এটি এক কেজি মাশরুম যদি কম পক্ষে আমরা 200 টাকা আমরা বাজার বিক্রি হতে দেখি, এর চাইতে বেশিও বিক্রি হয়। এই মাশরুমটাকে মহিলারা ঘরে বসে চাষ করতে পারে, যে কেউ ইচ্ছা করলে কিন্তু তার পরিবারের অন্যান্য যে কাজ আছে সেই কাজের পাশাপাশি কিন্তু তারা এই মাশরুম চাষ করতে পারে। একজন মহিলা যদি ইচ্ছা করে দৈনিক 5 কেজি থেকে 10 কেজি মাশরুম কিন্তু সে খুবই সহজেই তার বাড়িতে উৎপাদন করতে পারে। এবং 5 কেজি মাশরুম যদি একজন মানুষ উৎপাদন করে, তাহলে সেখান থেকে মিনিমাম

0: পারে।
1: তার মানে আপনার কথা অনুযায়ী এখানকার যে উৎপাদন খরচ এটা তুলনামূলক কম।
0: জি, এখানে মাশরুমের উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক কম। আমরা যে বেনিফিটটা আমরা পাই তার অর্ধেকের কম খরচে আমরা কিন্তু মাশরুম উৎপাদন করতে পারি।
2: এবার যদি আপনার কাছে জানতে চাই, অনেক সময় আমরা দেখি যে ইউটিউব ফেসবুক এগুলো দেখে তরুণ উদ্যোক্তা রয়েছে, অনেকে আছে যারা আসলে খুব প্রশিক্ষণ না নিয়ে এই ধরনের কোন একটা মাশরুম চাষ বা কোন একটা জায়গায় নিজেকে নিযুক্ত করে ফেলে, তো দেখা যায় যে দিন শেষে আবার তাদের ব্যবসাটা খুব একটা ভালো যায় না, ক্ষতির সম্মুখীন হন। সেক্ষেত্রে তরুণ উদ্যোক্তা রয়েছে বা যারা আসলে মাশরুম চাষ করতে চায় বা এই ধরনের পেশা হিসাবে নিতে চায়, তো তাদের জন্য মাশরুম ইনস্টিটিউট কি কি ধরনের ট্রেনিং দেয় যাতে উনারা প্রপার ট্রেনিং নিয়ে আসলে এই চাষের জায়গায় আসতে পারে?
0: আমরা প্রায় দেখি অনেকেই ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রচারণা দেখে তারা হয়তো ইউটিউব দেখেই এই মাশরুম উৎপাদনের কাজটা শুরু করে দেন, কিন্তু মাশরুম উৎপাদনের কাজটা সাধারণ ফসল উৎপাদনের মতো নয়, এটি টেকনিক্যাল একটি বিষয়। এই জন্য কেউ যদি মাশরুম চাষ করতে চান অবশ্যই আমি বলবো তার জন্য একটি প্রশিক্ষণের দরকার আছে। ইউটিউব দেখা এবং বাস্তবে এই কাজটি করার মধ্যে বেশ পার্থক্য আছে। প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ না নিয়ে যদি সে শুরু করে তাহলে তার কিন্তু পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের পরামর্শ, যদি কেউ মাশরুম চাষ শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাশরুম চাষের উপরে প্রশিক্ষণ নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে আমরা প্রতি কর্মদিবসে রবিবার থেকে বৃহস্পতিবার সরকারি যে কর্মদিবস আছে সেই কর্মদিবসে আমরা সকাল থেকে আমরা দুপুর পর্যন্ত বিনামূল্যে আমরা কিন্তু সাধারণ মানুষকে মাশরুমের চাষ শিখিয়ে থাকি, মাশরুমের উৎপাদন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের পরিচর্যা, এই সকল বিষয়ে আমরা একদিনের একটি প্রশিক্ষণ দিয়ে থাকি। যদি কেউ ইচ্ছা করে এখানে যে কোনো দিন এসে আমাদের এই প্রশিক্ষণটি নিয়ে তিনি কিন্তু সুন্দরভাবেই মাশরুম চাষ শুরু করতে পারেন।
1: তো একজন নতুন উদ্যোক্তা সে যদি আসলে শুরু করতে চায় তো প্রাথমিকভাবে আসলে তারা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং আপনার যে অভিজ্ঞতা সেখান থেকে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তারা কি কি পদক্ষেপ নিতে পারে?
0: একজন নতুন উদ্যোক্তা যদি মাশরুম চাষ শুরু করতে যান ওনারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তাদেরকে। প্রথমত তাদের যে জানার বিষয়টা প্রশিক্ষণ দরকার সেটি যে প্রশিক্ষণ না নিয়ে শুরু করেন, এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তাকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নেওয়ার পরে তারা বিভিন্ন সময় দেখা যায় যে তা নেওয়ার পরে যে বীজটা মাশরুমের যে স্পন, এই স্পনটা উৎপাদন করতে গিয়ে অনেক সময় তারা সমস্যার সম্মুখীন হন, কাজেই এটি হাতে কলমে করা দরকার। আমরা এই বিষয়টি যদিও একদিনের প্রশিক্ষণ কিন্তু আমরা কিন্তু সেটি হাতে কলমে তাদেরকে দেখিয়ে দেই, তারা এখানে এই সমস্যাটা ফেস করেন। আবার এই স্পন প্যাকেটটা উৎপাদন করতে গিয়ে যে বীজ দরকার হয়, মাদার কালচার বলি আমরা, এই মাদার কালচারটাও অনেক সময় তার পেতে হয়তো সমস্যা হয়। তারা বিশেষ করে দূরবর্তী জায়গায় থাকে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে, তাদের জন্য এই মাদার কালচার হয়তো ওই এলাকায় পাওয়া যায় না, সেক্ষেত্রে হয়তো দূরে থেকে তাকে সংগ্রহ করতে হয়। আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে আমরা সরকারি নির্ধারিত মূল্যে আমরা এই মাদার কালচার, টিস্যু কালচার সব এবং তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। কেউ ইচ্ছা করলে আমাদের এখান থেকে সেটি নিয়ে তারা কিন্তু এই কাজটি শুরু করতে পারে।
2: জি, আশা করছি আমাদের শ্রোতা যারা রয়েছেন তারা আজকের আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হবেন এবং যারা আসলে মাশরুম চাষে আগ্রহী রয়েছেন তারা আজকের এই আলোচনা থেকে দিক নির্দেশনা পাবেন এবং আপনারা কিন্তু মাশরুম চাষ করে আশা করছি অনেক লাভবান হবেন। ডক্টর ফেরদৌস, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।
1: কাফি, আমরা তো আমাদের অতিথির থেকে আজকের বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে আসলাম, তো চলো আমাদের শ্রোতাদের আর অপেক্ষা না করি আজকের কুইজটি জানিয়ে আসি।
2: হ্যাঁ চলো তাহলে জানিয়ে দেওয়া যাক। প্রিয় শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, কোন জাতের মাশরুম বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয়? আমি আবারও বলছি, কোন জাতের মাশরুম বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয়? উত্তর পাঠান sambhabonakrishi@gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, sambhabonakrishi@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
1: এছাড়াও ডাকযোগে আপনারা আমাদেরকে সঠিক উত্তরটি চিঠি লিখে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা সম্ভাবনার কৃষি, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শের এ বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
2: সামিয়া, তুমি তো জানো প্রতি পর্বে আমরা আমাদের দর্শক শ্রোতাদের একজন সফল উদ্যোক্তা বা সফল একজন কৃষকের গল্প শুনিয়ে আসি, তো চলো আজকেও আমরা শুনিয়ে আসি।
1: হ্যাঁ চলো, আজকে আমরা কার গল্প শুনছি?
2: আজকে আমরা গল্প শুনবো সাভারের মাশরুম চাষী মোহাম্মদ সুজনের গল্প,
1: এবং আমাদের গল্প শোনাচ্ছেন মোহাম্মদ সোহেল রানা।
3: জমি নেই, বড় খামার নেই, তবু কৃষি থেকে আয় করতে চান, তাহলে আপনার জন্য হতে পারে মাশরুম চাষ অতি উত্তম। বাংলাদেশে সাধারণভাবে অয়েস্টার মাশরুম চাষ বেশ জনপ্রিয়। এর জন্য খড় পরিষ্কার করে নির্দিষ্ট পদ্ধতিতে প্রস্তুত করা হয় এর প্রক্রিয়াটি। এরপর জীবাণুমুক্ত খড়ের সঙ্গে মাশরুমের বীজ বা স্পন

0: স্তরে স্তরে ব্যাগে ভরা হয়।
1: মাশরুম চাষ নিয়ে আজকে আমরা সুজন ভাইয়ের খামারে এসেছিলাম, সুজন ভাই দেখাচ্ছিলেন তার মাশরুম চাষের পদ্ধতি গুলো। তো সেই মাশরুম চাষের পদ্ধতির প্রথম যে ধাপটা সেটা হচ্ছে স্পন তৈরি করা। অলরেডি এই স্পন গুলো তৈরি হয়ে গেছে, এখন আমরা যাব পরবর্তীতে এটাকে কি করতে হবে। আমাদের সুজন ভাই সেই কাজটি এখন করিয়ে দেখাবেন।
2: এটা হচ্ছে আপনার মাদার বীজ, আমরা এটাকে বানানোর পর স্টেরিলাইজেশন করে নিয়েছি, এটা ইনোকুলেশন করার জন্য প্রস্তুত। এই যে আমরা ক্যাপটা দিয়ে সিদ্ধ করি, ক্যাপটা আমরা খুলে নিব। খুলে নেওয়ার পর আমরা মাদার যেটা থাকে, অবশ্যই অবশ্যই আপনারা যারা স্পন করবেন তারা মাদারের মুখের এই অংশটা ফেলে দিবেন, কারণ এই অংশটা আপনার শুষ্ক থাকে বা এখানে যে এটুকু থাকে মাদারের উপরে অংশটুকু, এটাতে কোনো মশলাটা আপনার নষ্ট হবে। এইটুকু দিয়ে যদি কোনো প্যাকেট করেন এটা মাইসিলিয়ামটা কাজে লাগবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে অল্প অল্প করে প্রত্যেকটা প্যাকেটে এইভাবে ইনোকুলেশন করব। এটাকে এখন ইনোকুলেশন করা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা ইনকিউবেশন রুমে রেখে
1: আপনি যে এত কিছু জেনেছেন শিখেছেন, এটা কোথা থেকে শিখেছেন?
2: এটা আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে, আমি 2013 সালে মে মাসে ট্রেনিং করেছিলাম, তিন দিনের ট্রেনিং, মাশরুম চাষি ট্রেনিং। তিন দিন ট্রেনিং করার পর তখন থেকে তো আসলে
0: আপনি যে মাশরুম চাষ করছেন এটার মাধ্যমে আসলে আপনি দেশের মাশরুম চাষের উন্নয়নে অনেক বড় একটা কাজ করছেন, এবং এটা আমাদের দেশের জন্য, আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য, তরুণ উদ্যোক্তাদের জন্য একটি মাইলফলক। আপনাকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে, তারা অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে। যারা নতুন উদ্যোক্তা এবং মাশরুম চাষে আগ্রহ প্রকাশ করছে তাদের ক্ষেত্রে
2: ভালো করে জানবে বা ভালো প্রতিষ্ঠান মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট আছে, এখানে সার্বিক সহযোগিতার জন্য ট্রেনিংটা সর্বপ্রথম তার যে এই স্টেপ তাকে আগে ট্রেনিংটা করতে হবে। ট্রেনিং কোনো বিকল্প নাই, ট্রেনিং ছাড়া কেউ মাশরুম আসলে ইউটিউব দেখে কোনোভাবে চাষ করা সম্ভব না।
0: তাই শুধু ভিডিও দেখে চাষ শুরু না করে আগে প্রশিক্ষণ নিন, ভালো মানের স্পন সংগ্রহ করুন এবং স্থানীয় বাজার সম্পর্কে ধারণা নিন। মাশরুম চাষ হতে পারে আপনার বাড়তি আয়ের একটি অন্যতম সুযোগ।
3: কাফি দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ কুইজ বিজয়ী, সেই অংশে আমরা চলে এসেছি। তো চলো কুইজ বিজয়ী নাম ঘোষণা করার আগে আমরা দেখে আসি সারা বাংলাদেশ থেকে কারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছে।
4: হ্যাঁ চলো দেখে আসি কারা সঠিক উত্তর পাঠিয়েছেন। প্রিয় শ্রোতা, ইমেলের মাধ্যমে যারা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন, মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার, মেহেদী হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ ও পারভিন আক্তার,
3: গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন, ফারিয়া আহমেদ সুপ্তি ও আফিয়া খানম জুলি,
4: খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফ, আবুল হাশেম, মারুফা আক্তার এশা, পারুল আক্তার, সাইফুল ইসলাম, আশরাফুজ্জামান মিয়া, আবরার শাহরিয়ার ফাহিম, এইচ এম স্বাধীন, শাহানা আক্তার সুমা, সানজিদা আক্তার নিশি, সালমা বেগম, নাসরিন আক্তার ও পলাশ কুমার সরকার।
3: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, শামীম আকন্দ, সাবিহা কায়সার ইমা, ফাতেমা আক্তার, শিউলি আক্তার, ফারহানা আক্তার, ওয়াসিক আব্দুল্লাহ, খুরশিদ আলম সরকার।
4: নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ,
3: মুন্সীগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল,
4: রংপুর থেকে শারমিন আক্তার শম্পা, স্বপ্না পারভিন, নাজমুল হুদা, মোহাম্মদ শফিউদ্দিন, এটিএম আতাউর রহমান ও মোসাম্মদ মাহফুজা খাতুন।
3: টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, আফিয়া সৈকত ও আরিফ হোসেন।
4: রাজশাহী থেকে জহুরুল ইসলাম জয় ও সালাউদ্দিন লালন।
3: জয়পুরহাট থেকে আক্তারুল ইসলাম,
4: ঢাকা থেকে আফিয়া আহমেদ, আফরা সাইয়ারা, এম আলম, মিরাজ আলী খান, সুজন আহমেদ, ফাতেমাতুজ জোহরা, ফরিদ আহমেদ, হাফিজ রহমান ও মাহমিলা খান।
3: নাটোর থেকে মেহেদী হাসান, মোহাম্মদ আরিফুল ইসলাম ও খন্দকার শহীদুল ইসলাম।
4: ঝিনাইদহ থেকে মাইমুনা আক্তার কেয়া,
3: ভোলা থেকে নাজমা আক্তার, নুরুল ইসলাম নির্জন, হাফসা বেগম জুই, মোহাম্মদ মাকসুদুর রহমান মুনির, তানজিমুল আহসান, সালমা জয়া ও মোহাম্মদ আব্বাস হোসেন।
4: চাঁদপুর থেকে তাফরিহা তাহুরা, হাসনা হেনা, সারাবান সারা, রিধিকা রিধি, আদিবা আভা, জান্নাতুল জ্যোতি, নাজনিন নিহা, সিনথিয়া সিথি, সাফিয়া সেতু, তানজিম টটিনি ও আলামিন আলো।
3: কুড়িগ্রাম থেকে শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারদিনা তাসনিম দিশা ও ফারুক আহমেদ।
4: জামালপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ নাসির হোসেন, মেহেদী হাসান মারুফ ও হাফিজুর রহমান সাইমান।
3: কুষ্টিয়া থেকে শামীম হোসেন, শাহনাজ পারভিন ও রুবিনা খাতুন।
4: ময়মনসিংহ থেকে জাকির হোসেন, নিশাত খান, আব্দুল সাত্তার, সাকিব হাসান বিদ্যুৎ, জাকির হাসান আরিয়ান, মুনিরা খাতুন ও খান বাহাদুর ইসমাইল।
3: কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম ও ডাইনিশ বৈরাগী।
4: পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, প্রিয়ম চক্রবর্তী ও বিথি চক্রবর্তী।
3: লালমনিরহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম।
4: দিনাজপুর থেকে

0: মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহবুবুর রহমান, শাফিন আহমেদ ও মোহাম্মদ আব্দুল হাদি সরকার।
1: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, মোহাম্মদ মাসুদ রানা, আলমাস আলী ও নাইমুর রহমান নোবেল।
0: চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সরওয়ার, মোহাম্মদ অলিউর রহমান, নূরজাহান বেগম, মোহাম্মদ বাদল রশিদ, রনি আহমেদ, শাহেদা আরবি ছন্দা ও মোহাম্মদ শের আলম সেলিম।
1: বাগেরহাট থেকে ডাক্তার মনোয়ারুল ইসলাম।
0: পাবনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আনোয়ার হোসেন, মোহাম্মদ আলামিন খান ও সালমান।
1: কুমিল্লা থেকে আইরিন আক্তার।
0: পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক।
1: নওগাঁ থেকে মোসাম্মদ শামিমা খাতুন।
0: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসহাক আলী।
1: নোয়াখালী থেকে নিশিতা জাহান তৃষা।
0: সাতক্ষীরা থেকে মোহাম্মদ হেলাল হোসেন।
1: এবং সর্বশেষ চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম হোসেন। কাফি, সারা বাংলাদেশ থেকে তো আমরা ইমেইলের মাধ্যমে অভূতপূর্ব সারা পেয়ে যাচ্ছি। তো আজকে এত এত মানুষের মধ্য থেকে কে হলো সেই ভাগ্যবান বা ভাগ্যবতী?
0: আসলে আমি সত্যি অভিভূত, এত এত আমাদের শ্রোতা যারা আমাদেরকে ইমেইল পাঠিয়েছেন, আমাদের অনুষ্ঠান শোনেন, আপনারা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন সকলেই আসলে বিজয়ী। কিন্তু আপনারা জানেন যে লটারির মাধ্যমে একজনকেই বিজয়ী ঘোষণা করতে হয়। প্রিয় শ্রোতা, এই পর্বে কুইজের বিজয়ী হয়েছেন ওয়াসেক আবদুল্লাহ, গ্রাম পিপুলিয়া, পোস্ট পুবাইল, কালীগঞ্জ, গাজীপুর। ওয়াসেক আবদুল্লাহ, আপনাকে অভিনন্দন।
1: কাফি, শুধু ইমেইলে কিন্তু শেষ না, সারা বাংলাদেশ থেকে আমরা কিন্তু ডাকযোগের মাধ্যমে অনেক সারা পেয়েছি। তো চলো আমরা আসলে দেখে আসি ডাকযোগে সারা বাংলাদেশ থেকে কারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন।
0: হ্যাঁ চলো।
1: প্রিয় শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা ডাকযোগের মাধ্যমে আমাদের চিঠি পাঠিয়ে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বগুড়া থেকে মোসাম্মদ নাসরিন আক্তার মিম, মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আসহারুল হক।
0: নারায়ণগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ শামীম শরীফ, মোহাম্মদ আরমান মোল্লা, মরিয়ম আক্তার, মোহাম্মদ আল আমিন, মাহমুদ আমো ও সুহানা জুই।
1: পাবনা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন, জেবা আহমেদ রাফি ও বৃষ্টি আক্তার নদী।
0: টাঙ্গাইল থেকে আয়শা আক্তার নুরি।
1: মুন্সীগঞ্জ থেকে আয়শা রহমান, আঞ্জুম লতা ও নাজরানা লোপা।
0: গোপালগঞ্জ থেকে বি এম কৌশিক আহমেদ ও বি এম ফরিদ আহমেদ।
1: ঢাকা থেকে অনামিকা অনন্যা, সোনামা সোমা, মোহাম্মদ সাগর আহমেদ, সুজন আহমেদ, নাজিয়া তুশি, ফারহিন রহমান, মোনালিসা মোনা, জেবা ফারিহা ঐশী, সানোয়ার হোসেন।
0: ময়মনসিংহ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া।
1: বরগুনা থেকে লোপা মুদ্রা কর্মকার ও মোহাম্মদ মনোয়ার হোসেন।
0: বরিশাল থেকে বরণ কর্মকার শোভন ও মোহাম্মদ শামসুল হক।
1: খুলনা থেকে মোহাম্মদ ইউসুফ আলী, শাকিল আহমেদ, মোহাম্মদ সাহারুজ্জামান ফাহাদ, তাবারাকা ও জান্নাত ফারজানা।
0: চাঁদপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মেঘনা মেঘ, তাসনিয়া তনয়া, ফাহিমা মুন্নি ও আফরুজা রোজি।
1: চুয়াডাঙ্গা থেকে তানভীর আহমেদ শুভ, তাহসান আহমেদ, মোহাম্মদ মোকাদ্দেস আলী ও মোহাম্মদ শামীম হোসেন।
0: টাঙ্গাইল থেকে মোহাম্মদ ফারুক হোসেন ও মোহাম্মদ আশিক।
1: যশোর থেকে তুহিন আল মামুন, অনিমেষ মণ্ডল ও রেজা আল মামুন রানা।
0: সাতক্ষীরা থেকে মোহাম্মদ নুরুজ্জামান।
1: ফরিদপুর থেকে মোহাম্মদ মাসুদ হোসেন।
0: কুষ্টিয়া থেকে মোসাম্মদ ময়না খাতুন, সালমা খাতুন সাথী, আব্দুস সালাম শেখ, মোসাম্মদ সাকরিন নেসা, এস এম সোহরাদ্দি ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
1: ঝিনাইদহ থেকে মোহাম্মদ কফিল উদ্দিন, ফুলজান, এস এম সবেদ আলী, মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ রিপন আলী।
0: সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম।
1: রাজশাহী থেকে মোহাম্মদ জহুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মজিদ, কাজল পারভিন ও এ কে এম নুরুজ্জামান।
0: নাটোর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ আসকান মোল্লা, সাবিনা ইয়াসমিন ও মহিমা খাতুন।
1: নওগাঁ থেকে মোহাম্মদ নুরুজ্জামান।
0: মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ শিশির, মোহাম্মদ তালহা ও মোহাম্মদ শুভমিয়া।
1: এবং সর্বশেষ মেহেরপুর থেকে মোহাম্মদ তানভীর সাফি। প্রিয় শ্রোতা, যারা সারা বাংলাদেশ থেকে ডাকযোগে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের প্রতি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কাফি, আজকে ডাকযোগের মাধ্যমে কে হলো সে ভাগ্যবান বা ভাগ্যবতী যে লটারির ভিত্তিতে আজকে এই কুইজ বিজয়ী ছিনিয়ে নিয়েছে?
0: হ্যাঁ চলো, তাহলে নাম ঘোষণা করে দিই।
1: চলো
0: প্রিয় শ্রোতা, ডাকযোগে প্রেরিত চিঠির মধ্য থেকে কুইজের বিজয়ী হয়েছেন লটারির মাধ্যমে মহিমা খাতুন, গ্রাম বড়দেহা স্কুলপাড়া, ডাকঘর নগর, উপজেলা বড়াইগ্রাম, জেলা নাটোর। মহিমা খাতুন, আপনাকে অভিনন্দন।
1: প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম মাশরুম চাষ শুধু একটি কৃষি উদ্যোগ নয়, বরং এটি হতে পারে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার একটি সম্ভাবনাময় পথ। সঠিক প্রশিক্ষণ, পরিচর্যা, উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে অল্প পরিসর থেকেই গড়ে তোলা সম্ভব সফল উদ্যোগ। তাই চাকরির অপেক্ষায় না থেকে দক্ষতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে আসুন, মাশরুম চাষে সম্ভাবনাকে কাজে লাগাই, নিজের কর্মসংস্থান নিজেই গড়ে তুলি। কেননা একটি ছোট উদ্যোগী হতে পারে স্বাবলম্বী হওয়ার জন্য জীবনের প্রথম পদক্ষেপ, আর উদ্যোক্তার সাফল্যই পারে সমৃদ্ধ করতে আমাদের কৃষি ও অর্থনীতিকে।
0: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী

0: আমরা থাকবো এমনই নতুন কোন এক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ফসলের যত্ন নিন এবং সম্ভাবনা কৃষির সাথেই থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবা।
3: সেনানৌ ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা, সবার প্রতি জানাচ্ছি দূরবার অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন। আর জীবনের প্রত্যেকটি জায়গায় যেখানে স্পন্দন খুব প্রয়োজন, শক্তি প্রয়োজন, আর প্রয়োজন নিয়মানুবর্তিতা। আমাদের সৈনিক ভাইয়েরা যারা এই গুণগুলো আয়ত্ত করেছেন দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা। আসুন মানবতা বোধে উজ্জীবিত হয়ে একজন মানুষ মানুষের পাশে থাকি। বিশ্বনানী ভাই ও বোনেরা, দূরবারে আজ আপনারা শুনবেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ায় প্রথমে শোনাবো একটি দেশের গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার।

প্রিয় দেশ বাংলাদেশ, যাকে ঘিরেই আমার স্বপ্ন দেখা এবং যাকে নিয়েই সামনে পথ চলা, আর সেই সুন্দর দেশে চাঁদটাও অনেক সুন্দর লাগে, মাঝে মাঝে হয়তোবা কিছুটা মেঘে ঢেকে যায়। এবারে শোনাবো একটি আধুনিক গান, শুনবেন আপেল মাহমুদের কণ্ঠে, গীতিকার নাহিদ নজরুল এবং সুর করেছেন বসুর আলম।

0: সৈনিক ভাইয়েরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া শুনছেন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন এশার নামাজের আজানের পর। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন প্রচার হচ্ছে পবিত্র এশার আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বিশ্বনানী ভাই ও বোনেরা, এশার নামাজের আজানের পর আমরা আবারও ফিরে এলাম রকমারি গানের অনুষ্ঠান ছাওয়া পাওয়ায়। এবারে শুনবেন একটি ভক্তিমূলক নজরুল সঙ্গীত শিল্পী ইসমাত আরা।

সুপ্রিয় সৈনিক ভাইরা, চাওয়া পাওয়ায় এবারে শুনবেন একটি পল্লীগীতি, শিল্পী আব্দুল আলীম, গীতিকার এবং সুরকার কবি জসিম উদ্দিন।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে।
1: সুপ্রিয় সৈনিক ভাইরা, দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবার শুনবেন একটি ছায়াছবির গান, আর ছায়াছবির ছোট্ট সংসার, শিল্পী রুনা লায়লা।

0: এই গানটির সাথে শেষ করব দুর্বারের আজকের আয়োজন। বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনলেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে নিশ্চয় আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুর্বার অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন,
1: আমি আবু বকর সিদ্দিক,
0: তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ দল 6-0 গোলে হংকংকে পরাজিত করে। আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় ম্যাচটি শুরু হবে। নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল পর্ব আগামীকাল শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ভারত নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। আগামী শুক্রবার একই সময়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। 13 সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এবারের এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের পর্দা নামবে। এদিকে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্টের আজ উদ্বোধনী দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিনা উইকেটে 3 রান করেছে। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 133 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ 16 ম্যাচে জেভরেভ সরাসরি সেটে ইটালির লুসিয়ানো দারদেরিকে পরাজিত করেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বোটিক ভান দে জানশুলপের মুখোমুখি হবেন জেভরেভ। এদিকে পঞ্চমবারের মতো ইউএস ওপেনে আলকারাজ 3-0 সেটে যুক্তরাষ্ট্রের টমি পলকে পরাজিত করেন। শেষ 8-এ আলকারাজের প্রতিপক্ষ অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9-13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। আগামী মাসের শেষ দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রধান কোচ টমাস ডুলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা এশিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী মাসের 26 তারিখ লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডিওরের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী এই আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। পুরস্কারটির 70তম বার্ষিকী উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এর বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতোমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসে নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।
ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথি। আমাদের আজকের বিষয় ত্বকের এক্সিমা ও এর চিকিৎসা। এক্সিমা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব। আর আমাদের এই এক্সিমা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, সেই শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের আজকের আলোচনায় আমরা নিয়ে আসব। তো চলে যাব বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে। তার আগে জানিয়ে দেই যে আজকের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ত্বকের এক্সিমা বলতে আমরা আসলে কি বুঝি?
2: আচ্ছা, আমরা বলছি এক্সিমা আর ডার্মাটাইটিস, দুইটা টার্ম আছে। খুব কমন একটা রোগ আমরা, যেটা প্রতিনিয়তই আমরা ফেস করি। কি হয় ঘটনাটা? এটা একটা ত্বকের একটা রিয়াকশন প্যাটার্ন। ত্বকের মধ্যে কি হয়, দেখা যাবে প্রথমত ত্বকটা লাল হয়ে যাচ্ছে, তারপরে ত্বকটা চুলকাচ্ছে, পানির মতো ছোট ছোট ফুসকুড়ি নিয়ে দানা উঠছে, এবং চুলকাতে চুলকাতে দেখা যায় আস্তে আস্তে চামড়া আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, এবং সময়ের সাথে এটা আরো মোটা হয়ে যায়। চামড়া যত মোটা হয় তত বেশি চুলকায়, এবং যত বেশি চুলকায় তত বেশি মোটা, একটা ভিশাস সার্কেলে পড়ে যায়। অনেক কারণে হয়, এবং এটা একটা প্যাটার্ন, অনেক কারণে আমরা এই এক্সিমাটা হয়ে থাকে, সেটা বিভিন্ন জায়গাটা হতে পারে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এক্সিমা গুলো কি কারণে হয়ে থাকে বা কেন হয়ে থাকে?
2: আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন। প্রথম আমি যদি বলি, সহজভাবে বলতে চাই, ধরুন মাথায় কি কখন এক্সিমা হয়? প্রথম মাথায় চুলকাচ্ছে, প্রদাহ হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এরকম ফুসকুড়ি উঠছে, অনেক কারণ হতে পারে। খুব কমন একটা কারণ হচ্ছে হেয়ার ডাই। যেমন ধরেন যারা নিয়মিত হেয়ার ডাই করেন, দেখা যায় যে প্রথম প্রথম কোনো সমস্যা, পাঁচ বছর দশ বছর পরে গিয়ে মাথা চুলকানো শুরু হলো, মাথা লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, সেরকম হতে পারে, কিন্তু সেটা ভেরি কমন। আরেকটা হচ্ছে মাথায় যে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস, খুশকি, এটা এক ধরনের এক্সিমা। মাথায় যে খুশকি হয়, চামড়াতে চামড়া, ছোট ছোট চামড়া পড়তে থাকে, আমরা যেটা বলি সেটাকে সেবোরিক ডার্মাটাইটিস বলে, এটাও হতে পারে। আইলিড ডার্মাটাইটিস, চোখের মধ্যে পাতার মধ্যে চুলকাচ্ছে, পাতাটা মোটা হয়ে যাচ্ছে, চোখের চারদিকে যেমন মোটা হয়ে চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, কিছুতে হতে পারে। ভেরি কমন কারণ হচ্ছে নেল পলিশ হতে পারে। আবার যখন ঠোঁটের কথা যদি বলি, ঠোঁটে কি হয়, ঠোঁটে অনেক সময় ঠোঁটগুলো লাল হয়ে যায়, ফেটে যাচ্ছে, চুলকাচ্ছে ঠোঁটগুলা, হতে পারে অনেক কারণ। যেমন ধরেন কালার জেল টুথপেস্ট, এখান থেকে হতে পারে। অনেক সময় ফল খাওয়ার সময় যেমন কমলার ছিলকা

0: থেকে হতে পারে কিন্তু, এরকম মেটালার্জি অনেক কারণে, যেমন নিকেল যে আছে সেখান থেকে হতে পারে কিন্তু, এই ধরনের ধরনের হতেই পারে। হাউস ওয়াইফরা অনেক বেশি সাবান দিয়ে হওয়ার ধরনের, এই সাবান থেকে কিন্তু হাত চুলকা চুলকা একজিমা হতে পারে, হাউস ওয়াইফ একজিমা বলি আমরা যেটা, হতে পারে সেখান থেকে কিন্তু হাউসের দেওয়ার হয়ে থাকে। যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, রাজমিস্ত্রি যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, সিমেন্ট থেকে কিন্তু একজিমা হয়, হতে পারে কিন্তু, হতে পারে। এছাড়াও আর অনেক কিছু আছে, যেমন বংশগত কারণ, একটা হচ্ছে বংশগত বা আমরা বলি জেনেটিক অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটা ছোটবেলা থেকে বাচ্চাদের হয়, বয়সের সাথে সাথে এটা পরিবর্তন হয় বিভিন্ন স্থানে, ছোট বাচ্চাদের মুখে থেকে শুরু হয়, গলা ঘাজে ট্যাপের এরিয়া সব জায়গা হয়, আর যখন বড় হয় দেখা যাচ্ছে আমরা ভাজ ভাজে লাল হয়ে যাচ্ছে, পায়ের ভাজে লাল হয়ে যাচ্ছে, আরো যখন অ্যাডাল্ট হয় তখন যা আমরা বলি চামড়া অনেক মোটা হয়ে যায়, লাইকেনিফাইড এক্সিমা, যখন অনেক চামড়া মোটা হয়ে যায় অনেক বেশি চুলকায়, যখন আমরা অ্যাডাল্ট অ্যাটোপিক ডার্মাটাইটিস, এইগুলো মোটামুটি একটা এক্সিমার অনেকগুলো কারণ।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এক্সিমার লক্ষণ কি একটাই যে শুধুমাত্র চুলকাবে, নাকি এছাড়া অন্য আরো কোন লক্ষণ রয়েছে?
0: প্রথমে যেটা বলেছি, প্রথম চুলকানি একটা মেজর কারণ, অনেক চুলকাবে একদিমা মানে চুলকানি আমরা যদি বলতে চাই, পাশাপাশি যে রেডনেস চামড়া লাল হয়ে যাচ্ছে, দেখা যাবে পাশ দিয়ে পানির মতো ফুসকরে নিয়ে উঠছে এবং প্রচন্ড চুলকাছে, এবং যেটা হচ্ছে চামড়াটা মোটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মোটা হয়ে যায়, যখন আমরা একটা ক্রনিক একদিমা, প্রথম যখন হয় তখন বলি অ্যাকিউট, এবং পরে যেখানে হয় তখন আমরা ক্রনিক, তখন চামড়া অনেক মোটা হয়ে যাবে, যখন মোটা হবে তখন সে আরো বেশি চুলকাবে, যত চুলকাবে তত বেশি মোটা হবে। তাহলে আমরা যদি ট্রিটমেন্ট অ্যাসপেক্ট করবো, এই মোটাটাকে কিভাবে কমিয়ে রাখতে হবে, উইল টক অ্যাবাউট দ্যাট।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এই একজিমা কত ধরনের হয় বা এর প্রকার ভেদ গুলো কি কি?
0: প্রকার মধ্যে আমরা তিন ভাবে ভাগ করি এটাকে, আসলে অ্যাকিউট একজিমা, সাব অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউটটা হচ্ছে প্রথমে যে লাল যেটা বলেছিলাম যেটা হয়, তারপর যখন চুলকা চলতে আসতে চামড়াটা মোটা হয় যায়, মাঝামাঝি একটা জায়গায় যায় সে, তখন এত পানির মতো ফুসকি থাকে না। আর ক্রনিক যখন হয় তখন আমরা ক্রনিক লাইকেনিফাইড বলি, চামড়াটা অনেক মোটা হয়ে যায়, চামড়া অনেক মোটা একটা থিক একটা চামড়া হয়ে যায়, এবং এটা প্রচন্ড চুলকায়, আমি যদি দেখা যায় যে পায়ের উপরে হয়, অনেক ক্ষেত্রে স্যান্ডেল থেকে হয়, স্যান্ডেলের মধ্যে যে অনেক সময় যে চামড়া যখন ট্যান করে, ট্যানের এই কেমিক্যালগুলো রয়ে যায়, এবং ওই ভেজা চামড়া যখন পায়ে ভেজা চামড়া যখন লাগে, ওই কেমিক্যালগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ওই শেপে যেখানে স্যান্ডেলের কন্ট্যাক্ট আসে, এটাকে আমরা বলি ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। এবং এই জায়গায় এই কথাটা আমি বলতেই চাই, দুই রকম হয়, একটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, একটা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট আসলো প্রথম চামড়া ইরিটেড হবে, শুধু যে জায়গায় কন্ট্যাক্টে এসছে সে জায়গাটা লাল হয়ে যাবে এবং সে জায়গায় চুলকে থাকবে, এবং সে যদি সে অ্যাভয়েড না করে, রেগুলার করতে থাকে, তখন কিন্তু এটা ব্লাড রক্তের মধ্যে চলে যায়, তখন বলে সে অ্যালার্জি বা সেন্সিটাইজ হয়ে গেল, অ্যালার্জি তার ডেভেলপ করলো, তখন আপনি পায়ে স্যান্ডেল পরলে সারা গা চুলকাবে, যেমন হেয়ার ড্রাই থেকে হতে পারে, হেয়ার ড্রাই যদি তখন করবে প্রথম শুধু মাথায় চুলকাবে, সে যদি হেয়ার ড্রাই অ্যাভয়েড না করে দেখা যায় মাথা থেকে শুরু করে সারা গা চুলকাচ্ছে
1: শরীরে, তখন
0: অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এটা দুই ভাবে, আরেক ভাবে ভাগ করা যায়, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এন্ড অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটাও হতে পারে কিন্তু।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে একজিমার চিকিৎসাটা কি ধরনের আপনারা দিয়ে থাকেন রোগীদেরকে?
0: আচ্ছা, একজিমা চিকিৎসা প্রথমত আমরা যদি, যে আমরা বলছি যে ইরিটেন্ট বা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের কথা বললাম, যে অ্যালার্জিগুলোকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কারো যদি মেটাল অ্যালার্জি হয়, সে যেমন গোল্ডের জিনিস সব কিছু পড়বে না, গোল্ডের থেকে ইউজুয়ালি অ্যালার্জি হয় না, কিন্তু মেটাল যেসব থেকে হচ্ছে সেটা অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা হচ্ছে আর অন্যান্য জায়গার মধ্যে যেগুলো আছে, আমাদের প্রথমে চুলকানিটা অ্যাভয়েড করতে হবে। এই জন্য যেটা অনেক সময় যেটা হয়, আমরা যেটা বলি একটা গুড ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, চামড়াটাকে আপনি সাবানের ব্যবহার কমান, কারণ সাবান বেশি ব্যবহার করলে ড্রাইনেস হয়ে যায়। এর সাথে আরেক ধরনের একজিমা আমরা যেটা বলতে চাই ফাঁকে, জেরোটিক একজিমা বলি আমরা, দেখা যায় বুড়ো বয়সে যাদের চামড়া তেলের ভাগ কমে যায়, যাদের থাইরয়েড ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনি সমস্যা আছে, তাদের কিন্তু চামড়া শুষ্ক হয়ে যায়। শুষ্ক হয়ে গেলে চামড়া চুলকায় থাকবে, চুলকা চুলকাতে কিন্তু সেই একজিমার যে লক্ষণ দেখা যায় কিন্তু সারাগা জেরোটিক একজিমা। এই জন্য এইসব ক্ষেত্রে এবং অন্যান্য একজিমার ক্ষেত্রেও আমরা একটা খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে বলি, আপনি সাবানের ব্যবহার কমান, এবং সাবানের ব্যবহার সময় সাবানকে গাকে আমরা বেশি ঘষামাজা করতে না করি, ঘষামাজা করলে কিন্তু আপনার ত্বকে ক্ষতি হয়। এই ক্ষতিটা আরো বিশেষ করে হয় আমরা যেটা বলছিলাম যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, বাচ্চাদের বংশগত একজিমা যারা, মানে এটা অ্যাটোপিক বলতে কি বুঝাই, এটা বলতে দেখাতে ফ্যামিলি হিস্ট্রি আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস, মানে বারবার হাঁচি দেয়, এবং তার বাচ্চাদের ত্বকে দেখা যায় এরকম প্রদাহ সৃষ্টি হয়, ভাজা ভাজে প্রদাহ সৃষ্টি হয়, এদের ত্বকটা একটু ডিফেক্টিভ থাকে, ত্বকটা দিয়ে ওর পানিটা পানি ধরে রাখতে পারে না, আমাদের ত্বক কিন্তু আমাদের শরীরের পানিটাকে ধরে রাখে, সে ধরে রাখতে পারে না, এবং এটাকে যদি ঘষামাজা করে বাচ্চাদের, তাহলে কিন্তু ত্বক কিন্তু আরো ড্যামেজ হবে, এবং অ্যালার্জেনগুলি চামড়াতে ঢুকে গিয়ে ওর ওই ভবিষ্যতে অ্যাজমা হওয়ার, অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার চান্স থাকবে। প্রথম প্রোটেকশন বাচ্চাদের ক্ষেত্রে শুরু করতে, এবং অন্যান্য এক্সিমার ক্ষেত্রে চামড়াকে ঘষামাজা করা যাবে না, করলে কিন্তু তেলটা যেটা ন্যাচারাল ওয়েটা চলে গেল প্লাস টকটা আরো ড্যামেজড হলো। সো জেন্টলি গোসল করে চাপ চাপ দিয়ে শুকিয়ে ভেজা ভেজা থাকা অবস্থায় একটা গুড ময়শ্চারাইজার, এতে কিন্তু অনেকখানি চুলকানি কমে যাবে, জেরাটিক একজিমা বা অ্যাটোপিক একজিমা, আর অন্যান্য একজিমা কিন্তু এতে উপকার হবে। এরপরে ওই একজিমাকে ট্রিট করার জন্য অনেক ভয় করি আমরা, কিন্তু আমাদের যেমন প্রথম কথা আমরা কিছু স্টেরয়েড অয়েন্টমেন্টস ইউজ করি, এটা প্রকার ভেদে, এটা অনেকেই যেটা করেন, একটা একজিমা হলে ফার্মেসিকে একটা ওষুধ কিনে লাগানো শুরু করেন, বিরাট ভুল। স্টেরয়েড অয়েন্টমেন্টের বিভিন্ন স্ট্রেন্থ আছে, কম স্ট্রেন্থ, মাঝারি স্ট্রেন্থ, বেশি স্ট্রেন্থ।

0: আমরা বুঝে বুঝে কিন্তু দেই, যেমন আমরা বলি মুখের মধ্যে স্ট্রং স্টেরয়েড লাগাচ্ছে, এটা ত্বকের বিশাল ক্ষতি, কিন্তু এটা করা যাবে না। বুঝে চোখের আইলিড যদি ডার্মেটাইটিস হয় তখন বুঝে কিন্তু এটা স্টেরয়েড দিতে হবে, যদি আপনি সেটা না করেন তাহলে দেখা যাবে যে চোখের জন্য সমস্যা হবে, আপনার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা স্টেরয়েড ট্রিট করি, এবং কিছু কিছু ক্ষেত্রে নন স্টেরয়েড কিছু আছে, আমরা সেই স্টেরয়েড থেকে বের হয়ে যাই, নন স্টেরয়েড যেগুলো সাইড ইফেক্ট বলতে নাই, স্টেরয়েড কিন্তু অনেক সাইড ইফেক্ট লাগালে কিন্তু এটা ভালো ওষুধ, বাট যদি অনিয়মিত বা ঠিক মতো লাগানো না হয় ত্বকের ক্ষতি করবে, এটা ত্বকের
1: প্রয়োগে ত্বকের ক্ষতি
0: অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, যে আমরা পাতলা হয়ে যায়, ইমিউন সিস্টেমটা ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, চামড়া ফেটে যেতে পারে, স্ট্রায়া বলি আমরা, চামড়া ফেটে ফেটে যেতে পারে, কিন্তু এসব হতে পারে। কিন্তু
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জেনে নিলাম যে ত্বকে যদি একজিমা হয়ে থাকে বা চুলকানি জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে আমরা এর প্রতিকার করব বা কিভাবে আমরা চিকিৎসা নেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে অনেক শ্রোতা বন্ধুরাই আমাদের ফেসবুক পেজে তাদের প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছেন। আমাদেরকে মাসুদ রানা বেলকুচি সিরাজগঞ্জ থেকে বলেছেন যে ত্বকের একজিমা যদি হয় তাহলে স্থায়ীভাবে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব।
0: আচ্ছা, একজিমাটা হচ্ছে একটা ত্বকের রিয়াকশন প্যাটার্ন, চামড়াটা লাল হয়ে যায়, ছোট ছোট ফুসকির মধ্যে উঠে এবং চামড়া চুলকাতে থাকে এবং চুলকাতে করে চামড়া মোটো হয়ে যায়, এটা প্যাটার্ন। এটা অনেক কারণে হয়, যেমন ধরেন আমরা বলি কন্টাক্ট ডার্মাটাইটিস, আপনার ধরেন মেটাল, আপনার যদি ইমিটেশন পরেন, আপনার বেল্টের যে বেল্ট আছে আপনি ঘড়ি পরেন, সেখান থেকে চুলকাতে চুলানো শুরু করবে এবং আস্তে আস্তে এই লক্ষণগুলি দেখা যাবে। এখন যদি মেটাল অ্যালার্জি হয়ে থাকে আপনাকে মেটাল অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু মেটাল অ্যালার্জি যাবে না। আপনি অন্য ধরনের যেমন রাবারের কোনো বেল্টওয়ালা তাদেরকে গ্লাস পরতে হবে, গ্লাস পরে তাহলে কিন্তু ওনাকে ওই কন্ট্যাক্ট থেকে দূরে সরে যাবে, তাহলে কিন্তু অ্যাভয়েড করা যাবে একজিমাকে।
1: এরপর আমাদেরকে লিখেছেন অসিত চক্রবর্তী অনেক মানিকগঞ্জ থেকে, তিনি বলেছেন যে আমার বোনের বয়স 40 বছর, সে বিবাহিত, তার মুখ ভরা কালো কালো দাগ, অনেক সময় সে ভেটনোভেট ব্যবহার করা হয়েছে সেই মুখে কিন্তু কাজ হয়নি, এখন কি করা যেতে পারে।
0: মুখে আপনি ভেটনোভেট ইউজ করেছেন এটা কিন্তু একটা বিশাল ভুল, এটা একটা স্ট্রং স্টেরয়েড, এটা যদি বেশি আপনি মুখে ইউজ করেন তাহলে মুখ চামড়া পাতলা হয়ে যাবে, চামড়ার শিরা প্রসারিত দেখা যাবে, চামড়ার রোগ প্রতিরোধ কমে যাবে, মুখের মধ্যে একনি হতে ব্রণ হতে পারে, স্টেরয়েডাল একনি বলি হতে পারে, চোখের বিশাল ক্ষতি হবে। মুখের মধ্যে স্টেরয়েড ইউজ করা যাবে না, যাবে কিন্তু খুব লো পোটেন্ট, এবং আমাদের ক্ষেত্রে আমাদের নন স্টেরয়েড ওষুধ আছে যেগুলো আমরা স্টেরয়েড অ্যাভয়েড করে ওগুলো দিতে চাই। আর মুখের যে কালো দাগ সেটার জন্য অনেক কারণে হতে পারে কালো দাগ, এই জন্য আপনি বিশেষ চিকিৎসা দেখা করে আপনি তার চিকিৎসা নিবেন, কারণ হচ্ছে শুধু স্টেরয়েড দিলে হবে না, স্টেরয়েড একটা সাইড ইফেক্ট হচ্ছে সে ত্বকে সাদা করে, কিন্তু এটার জন্য কিন্তু স্টেরয়েড কখনই মুখে লাগানো যাবে না। এটা আজকাল খুব প্রচলিত, অনেক কিছু ফর্সাকারী ক্রিমের মধ্যে কিন্তু স্টেরয়েড আছে, যেটা অনেকেই ভুল করেন। কালো দাগের এই স্টেরয়েড ছাড়াও অনেকভাবে আমরা কিন্তু দূর করতে পারি, স্টেরয়েড ফ্রি এবং এই সাইড ইফেক্ট গুলো নাই, সেফলি আমরা করতে পারি। আপনি সেটির বিশেষ চিকিৎসা দেখা করি আপনি চিকিৎসা নেবেন, কখনই মুখে স্টেরয়েড ক্রিম ইউজ করা যাবে না।
1: আচ্ছা, বিকাশ ঝা আমাদের কাছে জানতে চেয়েছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে যে একজিমা হওয়ার পূর্বে কি কোনো ধরনের লক্ষণ দেখা দিতে পারে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এখন একজিমা হবে, বা কি কি ধরনের খাবার খেলে এই একজিমা বেশি হতে পারে।
0: লক্ষণের মধ্যে প্রথমে যেমন আমি যেটা বলেছিলাম যে ইমিটেশন অ্যালার্জি বা মেটাল অ্যালার্জি দেখা যাবে, আপনি একটা কানে দূর পড়ছেন, কানটা চুলকাচ্ছে, চুলকানো শুরু হলো, চুলকাচুগুলিতে আসলে লাল হয়ে গেল, তারপর দেখালো পানির মধ্যে ছোট ছোট ফুসকিয়ে উঠলো, এবং আপনি সেটা যদি আপনি অ্যাভয়েড না করেন আস্তে আস্তে চুলকাচুগুলিতে আমার অনেক মোটা হয়ে গেল, এরকম কিন্তু এইভাবে লক্ষণটা এইভাবে যাবে একজিমা। আর যেটা ফুডের কথা বললেন, ফুডটা মোস্টলি হয় আমরা যেটা বলি অ্যাটপিক ডার্মাটাইটিস, যারা অ্যাটোপিক ডার্মাটাইটিস মানে একটা অ্যালার্জিক ডার্মাটাইটিস, এটা হচ্ছে বংশগত প্রভাব আছে, তিনটা জিনিস নিয়ে অ্যাটোপি হয়, আমরা বলি একটা ব্রঙ্কিয়াল আজমা বা হাঁপানি, আর হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি দিচ্ছে, আর হচ্ছে ত্বকের মধ্যে খুব ছোট বয়স থেকে হয়, বাচ্চা হয় 3-4 মাস থেকে দেখা যাচ্ছে আমরা বাচ্চাটা গাল লাল হয়ে যাচ্ছে, ভাজে ভাজে ত্বক লাল হয়ে যাচ্ছে, প্রচন্ড চুলকাচ্ছে, সারা গা খুব ড্রাই থাকে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার ডিসফাংশন বলি, চামড়াটা ওই যে বাইরে যে অ্যালার্জিগুলি আমাদের নর্মাল কিন্তু ঢুকতে পারে না, ওদের ব্যারিয়ার ডিসফাংশন থাকলে অ্যালার্জি ত্বক দিয়ে ঢুকে যায়, এই জন্য ছোটবেলা থেকে তাদেরকে অ্যালার্জিগুলি অ্যাভয়েড করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে খুব হয়, যেমন আমরা বলি গরুর দুধ, ডিম, চীনা বাদাম খুব কমন, অন্যান্য ফুড থেকেও হতে পারে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোনটা থেকে তার সমস্যা হয়।
1: এরপরে আমাদেরকে বলেছেন সিরাজুল ইসলাম সৈকত, তিনি বলেছেন যে উনিও জানতে চেয়েছেন আসলে কি কি ধরনের খাবারগুলো আমরা একজিমা হলে বা চুলকানি জাতীয় কোনো রোগ হলে আমরা খাবো না।
0: উপায় কি, আপনি সব সব অ্যালার্জিক ফুডগুলো অ্যাভয়েড করলেন প্রথম কথা, তারপরে আপনি একটা খেলেন, সাপোজ ইলিশ মাছ আমি ধরলাম, ইলিশ মাছ আপনার অ্যালার্জি আছে কিনা, তারপরে একদিন আপনি ইলিশ মাছ খেলেন, খেয়ে 3 দিন কিন্তু আপনি অন্য কোনো অ্যালার্জি ফুড খাবেন না, 3 দিন পরে এর মধ্যে দেখবেন আপনার কোনো সমস্যা হলো কিনা, যদি সমস্যা না হয় 3 দিন পর আপনি আবার ইলিশ মাছ খাবেন, খেয়ে আবার 3 দিন দেখবেন কোনো সমস্যা। চলো না, আবার ইসমাস খাবেন, আবার তিন দিন দেখবেন, যদি কোন সমস্যা নাই তাহলে আপনার সেটাকে অ্যালার্জি নাই, এটা সহজ উপায়। আর যদি বুঝেন যে আপনার সমস্যা হচ্ছে, ইটস বেটার টু অ্যাভয়েড।
1: এরপর আমাদের কাছে জানতে চেয়েছেন মাহবুবা আক্তার বাবলি, তিনি বলেছেন যে ত্বকে তো এক্সিমা অনেকেরই হয়, তবে এই সমস্যার থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে আমরা আগে ভাগে আমরা কি ধরনের প্রিকশন নিতে পারি?
0: প্রথমত আগে থেকে অ্যাভয়েড করার কিছু নাই আসলে। আপনি যখন বুঝবেন যে কোনো কিছু পরার বা করার পরে সাবান দিয়ে হাত ধুচ্ছেন, হাত চুলকাচ্ছে, আপনি নতুন একটা স্যান্ডেল পরলেন, পা চুলকানো শুরু হয়েছে, আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এইটাই আমার এক্সিমার জন্য রেসপন্সিবল। আপনি যখন বুঝবেন সেটা, আমি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে,
1: পরিহার
0: করলেই আপনি ভালো থাকবেন।
1: এরপরে আমাদের কাছে নাসিরউদ্দিন শরীফ, তিনি জানতে চেয়েছেন যে অ্যালার্জি, এক্সিমা বা যে কোনো সমস্যাই একদম ফার্মেসি থেকে ঔষধ কিনে খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ না নিয়ে বিভিন্ন ধরনের ঔষধ ত্বকে লাগিয়ে থাকেন, তো এটা কি আসলে করা উচিত কিনা বা পরিহার করা উচিত?
0: এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, একটা বিশাল ভুল। আসলে আমরা যেটা বলি ফার্মেসি থেকে, আমরা যে এক্সিমার জন্য যে ট্রিটমেন্ট দিই তার মধ্যে স্টেরয়েড দিই, আমরা স্টেরয়েড অয়েন্টমেন্টস, এটা বিভিন্ন রকম স্ট্রেন্থ আছে, লো পোটেন্ট, মডারেট পোটেন্ট, হাই পোটেন্ট স্টেরয়েড। এবং আপনি যদি একটা হাই পোটেন্ট স্টেরয়েড অনেকদিন ধরে লাগা থাকেন, চামড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, চামড়া পাতলা হয়ে যাবে, চামড়া ফেটে যাবে, আমরা স্ট্রা ডেভেলপ করবে, কিন্তু অনেক ক্ষতি চামড়ার। এই জন্য কখনোই বিশেষ চিকিৎসা পরামর্শ আপনাকে স্টেরয়েডস করা যাবে না। যখন আমরা ক্রনিক এক্সিমা বলি, চামড়া অনেক মোটা হয়ে গেছে, তখন কিন্তু আমরা স্ট্রং স্টেরয়েড দিই, এবং সেটা আমাদের সময়ের সাথে কিন্তু মডারেট এবং লো পোটেন্টে চলে আসি। এবং ইভেন আমাদের স্টেরয়েড ফ্রি কিছু অয়েন্টমেন্টস আছে, মানে আমরা একটু অ্যাভয়েড স্টেরয়েড, স্টেরয়েড না এরকম অয়েন্টমেন্ট আছে যেগুলোতে কিন্তু আমরা খুব ভালো কন্ট্রোল করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু বিশেষ চিকিৎসার কথা বলে আমরা সেফলি আপনার এক্সিমাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। আপনি নিজে যদি করতে চান, অনেক বড় সড় বিপদ, বড় সম্ভাবনা।
1: এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকই জানেন যে কতটুকু মাত্রায়, কতটুকু পরিমাণে একজন রোগীর জন্য কি ঔষধ দরকার,
0: এবং এটা কখনই আমরা কখন কখন কখন সেটা দিতে হবে,
1: এবং সেই অনুযায়ী কিন্তু তারা ঔষধ পরিবর্তনও করে থাকেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ত্বকের এক্সিমা সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য, এবং সেই সাথে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
0: আপনাকে ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 1:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, পাঁচ বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর, বললেন সিসি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবীর আগে মহামান্য ও মাননীয় ব্যবহার না করার নির্দেশ। যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী জাহাজে পাল্টাপাল্টি হামলা। এবং আজ চীনে নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। কাল কোয়ার্টার ফাইনালে জাপানের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। তারেক রহমান অপর এক প্রশ্নের জবাবে সংসদে বলেন,
2: বাংলাদেশের সরকারে উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি সাধারণত একটিমাত্র কারণে হয় না, বেশ অনেকগুলো কারণ থাকে। বরং প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া ব্যবস্থাপনার একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই সমস্যা তৈরি হয়। মাননীয় স্পিকার, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রবণতার বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
0: সংসদ নেতা আরেক প্রশ্নের জবাবে সংসদে বলেন, সৌর বিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উৎসাহ দিচ্ছে সরকার। এসব ব্যাটারি উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় 7 বছর সময় লাগবে। তিনি আরও বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং 500 মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
2: ভোলার, ভেদুরিয়া ও ইলিশা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 60 মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তর এবং লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে পরিবহনের উদ্যোগ রয়েছে মাননীয় স্পিকার সরকারের। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ভোলার প্রাকৃতিক সম্পদ, গ্যাস সম্পদের যথাযথ ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতিতে সমুদ্র এবং উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে একটি সামগ্রিক মেরিন স্পেশাল প্ল্যানিং জোন বিন্যাস করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ভোলা জেলা এবং সংলগ্ন দ্বীপগুলোতে ব্লু ইকোনমির সেন্ট্রাল জোনের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে।
0: চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতের সময় দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির লিখিত প্রশ্নের জবাবে সংসদে জানান, গত 10 বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে দেশ মোট 84,257,00,000 টাকা আয় করেছে। এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনের অবস্থান ও গতি সহজেই পর্যবেক্ষণ করা যাবে, ফলে গণপরিবহন যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন তিনি। আজ সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু পানি মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎকরণীয় নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডঃ জাহিদুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক রাষ্ট্রপতিকে জুলাই স্মৃতি জাদুঘরে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সাথে তার সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন। এছাড়া রাষ্ট্রপতি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন পুরোপুরি বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন। সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি কমিশনকে সহায়তা করাও পুলিশ ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তিনি জানান, সার্বিক প্রস্তুতি শেষে খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সিইসি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না। ডিজিটাল প্রযুক্তির আওতায় অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে জাল জন্ম সনদ তৈরি করে বাল্যবিবাহ, অননুমোদিত বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত প্রতারণার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের বক্তব্যে একথা বলেন। উল্লেখ্য, আইন ও বিচার বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মধ্যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। তিনি আজ খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। মন্ত্রী বলেন, বাড়ির ছাদ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অব্যবহৃত জায়গা যেখানেই সুযোগ আছে সেখানেই সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন, জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট 10.50 টাকা হারে মূল্য পরিশোধের নিশ্চয়তাও দিয়েছে সরকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক রাজনীতিতে দেশের ভাবমূর্তি ও অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বৈশ্বিক নীতি নির্ধারণী ফোরামে শীর্ষ পদে বাংলাদেশের উপস্থিতি কেবল দেশের কূটনৈতিক সাফল্যই নয়, বরং জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং উন্নয়নশীল বিশ্বের দাবি আদায়ে বড় সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর, বৈশ্বিক কূটনীতির সবচেয়ে বড় এই মঞ্চে আবার উঁচু হল বাংলাদেশের নাম। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে ডক্টর খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক দরবারে দেশের কূটনৈতিক বিশ্বস্ততা ও দূরদর্শিতারই বহিঃপ্রকাশ। বিশ্বমঞ্চে এই নেতৃত্ব বাংলাদেশকে কেবল নীতি নির্ধারণী জায়গায় মূল ভূমিকা পালনের সুযোগ দিচ্ছে না, বরং উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে আত্মপ্রকাশের পথ খুলে দিচ্ছে বলে মনে করেন সাবেক কূটনৈতিক মাহফুজুর রহমান।
5: বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সাহায্য করবে। প্রতি বছর একটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি এই সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সম্ভবত নবম দেশ যে দেশ থেকে দুজন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আমরা 40 বছর আগে নির্বাচিত হয়েছিলাম।
4: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শরণার্থী সংকট, ভূ রাজনৈতিক উত্তেজনার মতো বৈশ্বিক সংকটগুলোর মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব, এমন পরিস্থিতিতে জাতিসংঘের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবে বলেও মনে করেন তিনি।
5: আমরা আশা করি যে বাংলাদেশ যে সমস্ত সমস্যায় প্রায়োরিটি আছে, যেমন জলবায়ু পরিবর্তন, মিয়ানমার শরণার্থী সমস্যা এবং স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত দেশের কাতারে যাওয়ার যে অধিকার বা প্রচেষ্টা, সেইটার সমর্থন জাতিসংঘ তার এককালীন মেয়াদ, যেটা 1 বছর মেয়াদ, সেই মেয়াদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমরা আশা করতে পারি।
4: কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বহুপক্ষিক সম্পর্কের এই সাফল্যকে ধরে রেখে অর্থনৈতিক ও রাজনৈতিক কূটনীতি জোরদার করতে পারলে বৈশ্বিক ফোরামে বাংলাদেশের এই নেতৃত্ব দীর্ঘমেয়াদী সুবিধা এনে দেবে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
6: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
3: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করাই হচ্ছে একমাত্র উপায়, তবে এটি সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান। তার মতে আঙিনাসহ বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামগ্রিকভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখা গেলে ডেঙ্গু প্রতিরোধ অনেকটাই সম্ভব। আরও শুনুন প্রতিবেদনে।
7: যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির গবেষণা বলছে পূর্ণবয়স্ক স্ত্রী এডিস মশা পানি ভর্তি পাত্রের ভেতরের দেয়ালে ডিম পারে, একবার প্রায় 100টি ডিম পারে এবং জীবদ্দশায় 3 বার পর্যন্ত ডিম দিতে পারে। মশার ডিম থেকে লার্ভা বা শূককীট বের হয় এবং সেগুলো পানিতে বাস করে। এরপর লার্ভাগুলো পিউপা বা মুখকীটে পরিণত হয় এবং বড় হয়ে উঠতে সক্ষম মশার সৃষ্টি হয়। এডিস মশা কখনোই নোংরা বা ড্রেনের ময়লা পানিতে ডিম পারে না, বরং বৃষ্টির জমানো পরিষ্কার পানি এদের প্রধান পছন্দ। এক্ষেত্রে টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, ড্রাম, বালতি, এসি বা ফ্রিজের নিচে জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয় এডিস মশা। ফলে কোথাও যাতে পানি জমে থাকতে না পারে সেটি নিশ্চিত করা গেলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান। তার মতে এই কাজটি কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন নাগরিকদের সবার সচেতনতা।
8: আমরা সমাজের থেকে আমরা উদ্যোগ নিয়ে, আমাদের তো সরকারিভাবে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা আছেনই, আমাদের সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা পৌরসভাগুলোতে, কিন্তু তাদের পক্ষে আসলে এত বিশাল কর্মযজ্ঞ সামলানো সম্ভব না, অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ। এই দেশে আমাদের কমিউনিটি অ্যাপ্রোচ যেটাকে বলি, আমাদের সমাজ থেকে এগিয়ে আসতে হবে সবাইকে। আমরা দলবদ্ধভাবে যদি ঠিক করি, যাচ্ছে আমরা কোন একটা ছুটির দিনকে বেছে নিলাম যে এই দিন আমরা এক থেকে দুই ঘন্টা কোন একটা সময় ঠিক করে যে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালালাম প্রত্যেকে, যে আমার এলাকায় এরকম ডাবের খোসা, পরিত্যক্ত ক্যান, পরিত্যক্ত টায়ার, যার ভাজে পানি জমতে পারে, যদি আমরা এগুলোকে পরিষ্কার করতে পারি, এর স্পর্শে তো বংশবৃদ্ধি তো করতে হবে, তো বংশবৃদ্ধি করার সুযোগই পাবে না।
4: 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে প্রথমবার ডেঙ্গু ভাইরাস শনাক্ত হওয়ার ইতিহাস তুলে ধরে ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান বলেন, বর্তমানে এডিস মশার বংশ বিস্তারের ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকটাই দায়ী।
8: এখন যদি আমরা 30-40 বছর পিছনে ফিরে যাই, সেই সময় কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের জন্য পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা কিন্তু এখনকার চাইতে কম ছিল, তখন কিন্তু অনেক শীত ছিল আমার মনে পড়ে, কিন্তু সেই শীতটা কিন্তু এখন আর এরকম আগের মতো নাই, অর্থাৎ শীতকালটা ছোট হয়ে আসছে, যে কারণে আমাদের এই ফ্যাক্টরগুলো মানে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কিন্তু অনেকাংশে দায়ী আমাদের মশার বংশবিস্তারের ক্ষেত্রে। এই ভাইরাসটি শনাক্ত হয় 1964 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে, এবং সেটির একটা নাম দেওয়া হয়েছিল ঢাকা ফিভার। এরপরে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে এরকম কিন্তু আসলে দেখা যায়নি, প্রথম প্রাদুর্ভাবটা কিন্তু 2000 সালে হয়েছে।
4: এদিকে ডেঙ্গু সংক্রমণের হার কমাতে 3 মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি সহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12 সেপ্টেম্বর এই কর্মসূচির উদ্বোধন করবেন। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা তৈরির লক্ষ্যে সর্বাত্মক প্রচার কার্যক্রমের উপর জোর দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: চলতি মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। ডেঙ্গু প্রতিরোধে আগামী 3 মাস বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের দুটি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানো। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রায় 300 চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ডেঙ্গু চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় 1463 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সার সংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য ও মাননীয় সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সব দপ্তরের দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সার সংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য, মাননীয় কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করায় তারা ইরানের অপরিশোধিত তেলবাহী 5টি জাহাজ ধ্বংস করেছে। IRGC জানায়, জবাবে তাদের বাহিনী দুটি মার্কিন জাহাজ ও 8টি তেল ট্যাঙ্কারের পাশাপাশি হরমুজ প্রণালীর একটি নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা অতিক্রমের চেষ্টার অভিযোগে আরও 10টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। বিপ্লবী গার্ড আরও জানায়, তারা জর্ডানে মার্কিন সেনাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেহরানকে সতর্ক করে বলেছেন, মার্কিন নৌ সম্পদের উপর হামলার চেষ্টার প্রতিশোধ হিসেবে ওয়াশিংটন ইরানে তেল ট্যাঙ্কারের উপর হামলা অব্যাহত রাখবে। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর উপর ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞার কথা ঘোষণার পর ইসরায়েল 30 দিনের মধ্যে পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনসুলেট বন্ধ করতে বলেছে। ইসরায়েল যুক্তরাজ্যকে দূতাবাস বন্ধের সময়সীমা সম্পর্কে অবহিত করে বলেছে, কনসুলেটে কর্মরত ব্রিটিশ কূটনীতিকরা 30 দিনের মধ্যে তাদের কূটনৈতিক মর্যাদা হারাবেন। সম্প্রতি নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বিধ্বংসী বন্যার পর নেপাল জলবায়ু ন্যায় বিচার ও $2 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই বিপর্যয় ঘটেছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। 26 আগস্ট একটি পার্বত্য হিমবাহের অংশ ধসে পড়লে পানি ও কাদা নেপালের রাশুয়া ও নুয়াকোট এবং চীনের তিব্বত অঞ্চলে এই বন্যা হয়। খেলার খবর হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল ৬-০ গোলে হংকংকে পরাজিত করে। আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০ ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পাঁচ বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বললেন সিইসি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবীর আগে মহামান্য ও মাননীয় ব্যবহার না করার নির্দেশ। যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী জাহাজে পাল্টাপাল্টি হামলা। এবং আজ চীনে নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। কাল কোয়ার্টার ফাইনালে জাপানের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি নাকিবুল ইসলাম চৌধুরী। আগামী ১২ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী বিশেষ অভিযান। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অভিযানে মূলত বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উপর জোর দেওয়া হবে। গতকাল রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বিস্তারিত করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো বর্ষা মৌসুমের আগে থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা নিয়ে কাজ করছে বিএনপি সরকার। তবে ডেঙ্গু আর শুধুমাত্র বর্ষাতেই সীমাবদ্ধ নেই, এখন বর্ষা মৌসুম শেষের পথে। প্রকৃতি শরতের আগমন জানান দিচ্ছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ তো কমেইনি, বরং এর সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে পয়লা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৪৫,০০০ বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মারা গেছে ৯ জন, যা এই মৌসুমে একদিনে সর্বোচ্চ। একই দিনে ১৫,০০০এরও বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা কোনো একদিনে সর্বোচ্চ। সবচেয়ে বেশি উদ্বেগ শিশুদের নিয়ে। এই মৌসুমে ডেঙ্গুতে মারা যাওয়া ১৩০ জনের মধ্যে ১৬ জনই শিশু, যাদের বয়স ১৫ বছরের মধ্যে। ফলে শিশুদের নিয়ে অভিভাবকরা রয়েছেন দুশ্চিন্তায়। গতকালের সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে বলেন। এজন্য তিনি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেন। তার নির্দেশ মতো এই কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। বিএনপি সরকার ডেঙ্গুর কার্যকর প্রতিরোধ শুরু থেকেই কাজ করছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তারেক রহমান গত মার্চে রোগ প্রতিরোধের চেয়ে প্রতিকার ভালো এই মূলনীতি অনুসরণ করে বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশনা দেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উপর জোর দিয়ে তিন মাসের অভিযান পরিচালনার সরকারের এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী ও প্রশংসনীয়। এর মাধ্যমে মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরি হবে, যেহেতু ডেঙ্গু জনবহুল বড় শহরই সীমাবদ্ধ না থেকে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে, কাজেই সারা দেশ জুড়ে পরিচালিত এই অভিযানকে সফল করতে সবাই এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, শিল্পী আবিদা সুলতানা এবং গানের কথা সাজিয়েছেন মাসুদ করিম।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

এতক্ষণ শুনলেন দেশের গান। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। দৃষ্টিপাত প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান শুনবেন সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:50, সন্ধ্যা 6:55 এবং রাত 9:20। আধুনিক গান শুনবেন বেলা 12:30, নাহি সুলতানা ও আব্দুল করিম খানের কণ্ঠে। 2:40 শুনবেন আধুনিক গান, পরিবেশন করবেন গৌতম সরকার। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9:05।

এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05 ও 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 12:20, স্বপন দত্ত ও আসমা খান কেয়ার কণ্ঠে। বেলা 2:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত প্রদীপ রাহা ও ফারহানা ইয়াসমিন শাওনের কণ্ঠে। পল্লীগীতি শুনবেন বেলা 12:40 গাজী গোলাম মুস্তফা ও হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে। 2:50 শুনবেন নাজনীন সুলতানা ও মোহাম্মদ আতিয়ার রহমান খানের কণ্ঠে। এছাড়াও পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া শুনবেন সন্ধ্যা 6:20। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং শুনবেন সকাল 9:45। পাঁচমিশালি গান শুনবেন বিকেল 3:30। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা।

بسم الله الرحمن الرحيم ومن أحسن

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।